বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, 23শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 23শে সফর, 1448 হিজরি, 7ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি স্বর্ণালী দাস। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন যে তোমরা কোরআনুল কারিমকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউইদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন।
1: আমিন।
0: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল আলা মশক করবে। পিছনের যে সবকটি ছিল সূরাতুশ শামস, আমি এক একজনের কাছ থেকে শুনব। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আব্দুল্লাহ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها

0: সুন্দর করে তিলাওয়াত করতে হবে, বেশি বেশি মাস্ক করতে হবে। এবার শোনাবে মোহাম্মদ উবাইদুল্লাহ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
0: আউযু বিল্লাহ, এর ভিতরে যে শুরু থেকে হামজা আছে, হামজাটা শক্ত করে আদায় করতে হবে।

0: আবার
1: فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
0: হরফ সুন্দর উচ্চারণ না হওয়ার একটা কারণ, সেটা হলো তার নির্দিষ্ট মাখরাজে না লাগা। তার মাখরাজে যদি লাম উচ্চারণ করার সময় লাগে, আবার তা উচ্চারণ করার সময়ও যদি একই স্থানে জিব্বার আগা লাগে, তাহলে দুইটা হরফের মাখরাজ এখানে দুই রকম। লাগে যদি এক জায়গায় তাহলে কি হরফ উচ্চারণ ঠিকমতো হবে না। আবার বলো।

0: কিছু কিছু জায়গায় ছুটে যায়, মদ গুন্না এগুলো ঠিকভাবে আদায় করতে হবে তেলাওয়াতের ভিতরে, হরফ ঠিক মতো উচ্চারণ করতে হবে, এটা নিজেকে বেশি বেশি মেহনত করতে হবে। তাজবিদ যদি আমি আদায় করতে না পারি তেলাওয়াতের সময়, তাহলে কোরআনের হক আদায় হইল না, বেশি বেশি মস্ক করতে হবে। বার শোনাবে মোহাম্মদ আবিদ হাসান।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
0: بسم الله الرحمن الرحيم
1: بسم الله الرحمن الرحيم
0: কোন হরফ নাকে উঠবে না, আবার বলো
1: بسم الله الرحمن الرحيم والشمس وضحاها
0: وضحاها
1: والشمس

0: والسماء وما بناها والأرض وما طحاها
1: والأرض
0: وما طحاها ونفس

قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود.

0: আবিদ হাসান, তোমার তেলাওয়াতের ভিতরে তাজবিদের খুবই সমস্যা। এই তাজবিদগুলো সুন্দরভাবে খেয়াল করে পড়তে হবে এবং মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে তেলাওয়াত আরও সুন্দর হবে। আর তুমি এগুলোর উপর আমল না করলে তেলাওয়াত তো সুন্দর হবে না, তাজবিদের হকও আদায় হবে না। তাহলে সবাই এই খেয়ালটা রাখতে হবে যে কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত করব, তাজবিদের দিকে আমার খেয়াল যেন থাকে এবং তাজবিদ অনুসারে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, এবং তেলাওয়াত করতে হবে আমাকে। সামনে যে সবকটি থাকবে সূরাতুল আলা, আমি মাস্ক করব, আমার সাথে তোমরা সবাই পড়বে।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: سبح اسم ربك الأعلى.
1: سبح اسم ربك الأعلى.
0: سبح اسم ربك الأعلى.

0: أخرج المرعى.
1: والذي أخرج المرعى.
0: والذي أخرج

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, পরযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ, বেতার খুলনা 9000। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কুরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2027 শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 4টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে 8টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশগুলো করা হয়। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমানের কাছ থেকে 2টি করে এলএনজি কার্গো ক্রয় করা হবে। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। ইয়েমেনের হাজরামাউত ও মারিব শহরের গভর্নরের কার্যালয়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা সদস্য নিহত এবং 15 জন আহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানায়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 5 উইকেটে 141 রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263। অস্ট্রেলিয়া একাদশ 5 উইকেটে 141 রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: ঘড়ির সময় ঠিক 9:05। বাংলাদেশ বেতার খুলনা। বৃষ্টিস্নাত এই টিপটিপ সকালে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্নিগ্ধতার ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের এবারের আয়োজন, রূপালী জনপ্রিয় ছায়াছবির কানী অনুষ্ঠান। আর এই আয়োজন জুড়ে আপনাদের সাথে আমরা কথা বন্ধু হয়ে থাকব। আমি স্বর্ণালী দাস
2: এবং আমি অপি মণ্ডল।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন অপি মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলবো আমাদের ফোন ইনে। ফোন নম্বরটি হচ্ছে
2: 01974-121970।
1: আর এই যে সুন্দর একটি বৃষ্টিস্নাত সকাল, এবং সেই সকালে যদি একটা শাপলা ভরা পুকুরে আমরা ঘুরি নৌকায় করে, কেমন লাগবে?
2: ভীষণ ভালো লাগবে। এবং এইটা নিয়ে কিন্তু একটা সুন্দর গানও রয়েছে, সেই গানটাই এবার বন্ধুদেরকে শোনাবো। আমাদের সকলের খুব পছন্দের একটি ছায়াছবি হাজার বছর ধরে, সেই ছায়াছবি থেকেই শোনাবো সুবীর নন্দী ও মুক্তি কণ্ঠে তুমি সুতোই বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন।
1: চলো শুনি বাকিটা গানে গানে।

হ্যাঁ বন্ধুরা, শাপলার ফুলের সাথে সাথে কিন্তু মনও বাঁধা রয়েছে, আর সেই গাথা মনে কিন্তু আমরা রূপালীর আয়োজনে চলে যাব আরেকটি গান শুনতে। পাগলির প্রেম ছায়াছবি থেকে এবারে গানটি শুনবেন বেবি নাজনীন এবং ইন্দ্রকিশোরের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আর এই যে কথা বন্ধ হয়ে আমরা দুজন রয়েছি, আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলবো ফোনই নিয়ে। ফোন নম্বরটি আবারও জানিয়ে দিচ্ছি, 01974121970। তবে তার আগে
1: আরেকটি গান শুনে আসি, চলুন বন্ধুরা। এবারের গানটি শোনাবো এপার ওপার ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: সুপ্রশ্রোতা, যেমনটি বলছিলাম যে ফোন ইনে কিন্তু চলে আসবো, আমরা দুজন চলে এসেছি এবং সেই সাথে দেখছি আপনাদের ফোনও চলে এসেছে। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
2: আমরা
1: দুজনেই খুব ভালো আছি, নিশ্চয়ই আপনিও খুব ভালো রয়েছেন।
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কথা বলছি মোহাম্মদ বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে। আপু
1: জি বন্ধু,
2: আর আমার সাথে আছে জ্ঞানানন্দ দাদা, তার শুভেচ্ছা দিয়েন।
0: হ্যাঁ দিব, আপনার অনুরোধটি করুন।
2: ছায়াছবির নাম কঠিন পুরুষ, কঠিন পুরুষ ছায়াছবির নাম, কঠিন পুরুষ ছায়াছবি থেকে আসিব কনক সাফার কণ্ঠে গানের কথা, ভালোবাসার মাঝে দুটি হৃদয় বাসে, অবশ্যই শোনাবেন।
0: অবশ্যই আপনিও সাথে থাকবেন আমাদের সাথে। আর কঠিন পুরুষ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, শুনে ফেলবেন আমাদের আগামী যে কোনো আয়োজনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে
2: বলছেন? পলাশ কুমার সরকার, ঠিকানা কামসনগর, তুমুরিয়া।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, ভালো আছেন?
0: খুব ভালো আছি। কে, এবার গানের অনুরোধটি করুন। আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। তবে আগুন এবং সামিনা চৌধুরীর কণ্ঠে কিন্তু একটি ভালো সুন্দর গান রয়েছে, আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের গানটিও শুনে ফেলতে পারেন। কে রয়েছেন ফোনের ওপারে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
0: আচ্ছা, আমাদের সাথে থাকবেন, অবশ্যই শুনতে পাবেন। রয়েছেন রূপালীর আয়োজনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? শৈলকোপা থেকে মানিক বলুন। আপন ভাই, আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমাদের সাথে থাকবেন আমাদের আয়োজনে, বা আমাদের তালিকায় যে আপন ভাইয়ের গানগুলো রয়েছে তার মধ্যে একটি ভালো গান আপনি আগামী আয়োজনে শুনে ফেলবেন। হ্যালো,
3: সালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে?
3: আপু কথা বলছি বড়মালা বেতার শ্রোতা সংঘের সভাপতি ফকির মুস্তফা কামাল পাশা, বা গ্রাম কালা বাবা পণ্ডিত মাস্টার বাড়ি, উপজেলা ফুলবাড়িয়া, জেলা ময়মনসিংহ থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
3: ছায়াছবি শিয়ানা পাগল, শিল্পী এন্দ্র কিশোর ও দলি সায়ন্তনী, আর গানের কথা এক পলক না দেখতে তোমায়।
0: আচ্ছা ধন্যবাদ, এক পলক না দেখলে তোমায়, আসলেই বুকটা ধরপর করে, কি বলো? আর রয়েছেন কে ফোনের ওপারে? হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন, কোথা থেকে? শুভ সকাল,
3: কথা বলতেছি আপনাদের বন্ধু মোহাম্মদ ইসলাম উদ্দিন, গ্রাম শাহবাজপুর শৈলকোপা।
0: জি বলুন।
3: আপু আমাকে শোনাবেন, আমাকে শোনাবেন দুই জীবন ছায়াছবি থেকে একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনলে, এই শোনাবে গান, ভালো থাকবে।
0: ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন, একদিন তোমায় না দেখিলে। গানটি অনেক অনেক জনপ্রিয়। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? জি জি বলুন। ধন্যবাদ এই কষ্টের জন্য, এবার বলুন। হ্যাঁ আশা করেছি, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য।
1: জনপ্রিয় গান,
0: হ্যাঁ এটাও কিন্তু বেশ জনপ্রিয় গান, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো
1: নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? বন্ধু কোন গানটি শুনতে চান?
0: আপনার সকল বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, অবশ্যই আমাদের আগামী আয়োজনে আপনার পছন্দের গানটি শুনে ফেলবেন এবারে নিয়ে নিব আমাদের আয়োজনের সর্বশেষ ফোন কলটি, কে রয়েছেন ফোনের ওপারে? দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করুন। আর চলে যাই গানে, চলো আমরা এবার কোন গানটি শুনব
1: বন্ধুরা? এবারে শোনাব হৃদয় আমার ছায়াছবি থেকে শিল্পী সামিনা চৌধুরী ও আগুনের কণ্ঠে গান।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: একেবারেই বজ্রপাত থেকে রক্ষা পেতে কিন্তু আমাদের গাছ লাগানোর কোনো ব্যতিক্রম কিছু নাই, এবং সেজন্যই এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। যে যেখান থেকে পারি একটি করে বৃক্ষরোপণ করি, আমাদের দেশকে বাঁচাই, পৃথিবীকে রক্ষা করি, অক্সিজেন বাড়াই। সুপ্রিয় শ্রোতা রয়েছেন রূপালীর আয়োজনে, চলে যাব আবারও গানে। আর এবারে গানটি শুনবেন সাবিনা ইয়াসমিন এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে, নেওয়া হয়েছে রাগ অনুরাগ ছায়াছবি থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, চমৎকার কিছু গান শুনছেন, চলে যাব আবারও গানে।
1: বন্ধুরা, এবারের গানটি শোনাবো বন্ধু আমার ছায়াছবি থেকে, শিল্পী উদিত নারায়ণের কণ্ঠে।

সুপ্রশ্রোতা রয়েছেন রূপালের আয়োজনে, তাও চলে যাই আবারও গানে। চমৎকার কিছু গান শুনছেন, সময়টা কিন্তু বেশ দারুণ কাটছে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্র কিশোর এবং সামিনা চৌধুরী, নেওয়া হয়েছে টপ হিরো ছায়াছবি থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, রয়েছেন রূপালের আয়োজনে। আর এই যে চমৎকার চমৎকার গান শুনছেন, আর এই গানের অনুরোধে, আপনাদের অনুরোধেই কিন্তু আমাদের এই আয়োজনগুলো অনেক অনেক সমৃদ্ধ হয়ে থাকে। তাই সপ্তাহের অন্যান্য দিনগুলোতে যে রূপালের আয়োজনের গান আপনারা শুনে থাকেন, আপনাদের অনুরোধের গান, তো আপনারা কিন্তু অনুরোধ করতে পারেন ফোন ইনে এবং চিঠির মাধ্যমে। তো আবারও যাব আজকের গানে। তো গানে যাওয়ার আগে বলতে চাই যে আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের যে বন্ধন আমাদের সাথে, সেটা আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে, অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। তো এবার আমরা কোন গানটি শুনব?
1: এবারে শোনাবো বন্ধুদের জনম জনমের সাথী ছায়াছবি থেকে শিল্পী এস আই টুটুল ও কনক চাপার কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়েই শেষ হলো আজকের রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ছিলাম আমি অভিমণ্ডল,
1: আমি স্বর্ণালী দাস,
0: এবং প্রকৌশল দায়িত্বে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, আবারও কোনো আয়োজনে আপনাদের সঙ্গে কথা হবে, রূপালীর অন্য কোনো আয়োজনে। সেই সাথে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি স্বর্ণালী দাস, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে ওপি মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি স্বর্ণালী দাস, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ওপি মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শাহনাজ পারভীন লিপি। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত 24 জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এদিকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী 349 জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য 299 জন এবং সংরক্ষিত আসনের 50 জন। চলতি মাসে 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বগুড়ায় আজ এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে 3 শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 8 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারটি সীমিত করার লক্ষ্যে 2টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বিভিন্ন ভিসায় বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্মদান এবং তার নাগরিকত্ব দাবি করার চেষ্টা বেআইনি বলে বিবেচিত হবে। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের একটি উদ্যোগের প্রচেষ্টা খারিজ করে দেয়। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও আজ সৌদি আরবে যাচ্ছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে 2য় দিনের ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 296 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা অস্ট্রেলিয়া একাদশ 5 উইকেটে 296 এবং বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:30 নাটক প্রতিশোধ রচনায় মুন্সী মোস্তাক আহমেদ বাবু, প্রযোজনায় নাসির জাবেদ। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05 সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। হামদনাথ শুনবেন দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 3:05, 4:45 এবং সন্ধ্যা 6:40। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15। ছায়াছবির গান বিকেল 4:05। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল খুলনা মহানগরীতে এডিস মশার বংশ বিস্তার রোধে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন। এ সময় তিনি নগরীর গোবরচাকা মেইন রোড ও সংলগ্ন বাইলেন, শাহিনু জামে মসজিদ সংলগ্ন এলাকা, গোবরচাকা শাহাবাড়ি মোড়, পূর্ববানিয়া খামার বিকে মেইন রোড, বাইতুন নাজাত মসজিদ রোড, টুটপাড়া হাজি বাগ লেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে তিনি পানি নিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনা কার্যক্রম এবং নগরীর 28 নম্বর ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ অহিদুজ্জামান খান, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক সহ কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দেশব্যাপী পরিষ্কার সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর ফরহাদ হালিম ডোনার এতে প্রধান অতিথি এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিশেষ অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্যপক্ষ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির এক সভা গতকাল খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 16 আগস্ট সকাল 9টায় শহীদ হাদিস পার্কস্থ পুকুরে মাছের পুনঃবমুক্তকরণ, সকাল 9:30 বর্ণাঢ্য শোভাযাত্রা, 10:00 খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী আলোচনা সভা ও সফল মৎস্য চাষী ব্যক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান। এছাড়া 17 আগস্ট সকাল 10:00 গোল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলন কক্ষে অংশীজনের সাথে খুলনা জেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন শীর্ষক মত বিনিময় সভা এবং বিকেল 3:00 জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। 18 আগস্ট 10:00 বটিয়াঘাটা উপজেলা পরিষদের পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণের সাঁতার প্রতিযোগিতা ও বেলা 2:00 খুলনা মৎস্য অধিদপ্তর পরিচালকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্যপক্ষের সমাপনী অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ও মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন। এডিপির অর্থায়নে 2025-26 অর্থ বছরে খুলনা পাইকাছা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন, ভ্যান এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে সব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জামায়াতে আমির সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় 20 জন দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, 5 জনকে ভ্যান এবং 20 জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। খুলনার একটি আদালত ধর্ষণ মামলায় 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাদের 2 জনকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন গতকাল রায় দেন। এদিকে যশোরের একটি আদালত মাদক মামলায় 1 জনকে 10 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিশেষ দায়রা জজ এস এম নুরুল ইসলাম গতকাল এ রায় দেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি এলাকায় অভিযান চালিয়ে 6 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে গোয়েন্দা সদস্যরা গতকাল যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে 22 লাখ টাকা মূল্যের 2টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে। আটককৃত স্বর্ণের বার কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনা পাইকগাছার কপিল মুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাইম মিনিস্টার আন্তঃশ্রেণী গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় গতকালের ফাইনাল খেলায় 10ম শ্রেণী 1-0 গোলে 9ম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, শিল্পী সুবীর নন্দী।

শুনলেন দেশাত্মবোধক গান বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

শামীম আরা আলীর কণ্ঠে এবং কাজী নজরুল ইসলামের রচনায় হামদ এবং নাতে রাসুল শুনলেন। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: हु। हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दान करो सर्वोच्च सम्मानित स्थान एवं बेहेश्तेर श्रेष्ठतम प्रशंसित स्थाने ताके अधिष्ठित करो जार प्रतिश्रुति तुमी ताके दिएछो। निश्चयी तुमी प्रतिश्रुतिर व्यतिक्रम करो ना।
1: শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।

মোহাম্মদ হারুনুর রশিদের কণ্ঠে এবং কাজী নজরুল ইসলামের রচনায় নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 আগস্ট 2026 রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

করো না বিচার, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে।

আল্লাপাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা এখন ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়ে আষাঢ় শ্রাবণ। আষাঢ় পেরিয়ে শ্রাবণের এই দিনে হয়তোবা শুনছেন ঝরঝর বৃষ্টির শব্দ, সেই সাথে কদম কেয়া ফুলে শুভেচ্ছা রইল আপনাদের জন্য। বন্ধুরা, আজ কথা বন্ধ হয়ে রয়েছি আমি রাহিমা আক্তার শান্ত, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মমতাজ খন্দকার লাবণী। তো বন্ধুরা, আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রথমেই শোনাবো বাবা কেন চাকর ছায়াছবির গান, মিতালী মুখার্জি ও আগুনের কণ্ঠে।

ভালোবাসা ছাড়া জীবন বাঁচে না। সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হয়, কিন্তু এই ভালোবাসা কখনো ফুলের মতো সৌরভ ছড়িয়ে দেয় জীবনে, আবার কখনো বা বেদনার মেঘে ঢেকে ফেলে জীবনকে। বন্ধুরা, এবারে শোনাবো অধিকার চায় ছায়াছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জীবন মানে যন্ত্রণা আর জীবন মানে কষ্ট, কিন্তু জীবনে যতই কষ্ট আর যন্ত্রণা থাকুক না কেন, জীবন বেঁচে থাকে আশা আর আকাঙ্ক্ষা নিয়ে। যে জীবনে স্বপ্ন নেই, যে জীবনে আশা নেই, যে জীবন কল্পনার নেই, সেই জীবন তো জীবন না। হ্যাঁ বন্ধুরা, জীবনের আরেক নাম আশা, জীবনের আরেক নাম ভালোবাসা। তো আর কথা নাই, এবার চলে যাচ্ছি আত্মত্যাগ ছায়া ছবির গান শোনানোর জন্য। কণ্ঠ দিয়েছেন কুমার শানু, মিতালী মুখার্জী।

তুমি ছিলে না, মন বড়ই বিষণ্ন ছিল, সময় যেন আমার কাটতেই যায় না। আজ তুমি এসেছো বলে মনে হলো কি জানো, অন্ধকারে খুঁজে পেলাম এক টুকরো আলো, মরুভূমি মনে যেন বৃষ্টির রিমঝিম শব্দ, মনে হলো যেন মনের মাটি ভিজে গেছে, চোখে এলো একরাশ ভালোবাসার স্বর্ণালী স্বপ্ন। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব চরম আঘাত ছায়া ছবির গান, কবিতা কৃষ্ণমূর্তি অভিজিৎ সিং এর কণ্ঠে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময় বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্সে। ঘোষণাটি শুনলেন। বন্ধুরা, এবারে শোনাব শেষ রক্ষা ছায়াছবির গান কুমার শানুর কণ্ঠে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি

0: লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
3: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়, কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন, আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
4: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল, হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব আজ গায়ে হলুদ বাণীচিত্রের গান, কণ্ঠ দিয়েছেন কনক চাপা।

মন একটাই, আর এক মনে ঠাই পেতে গেলে অনেক প্রতীক্ষার প্রয়োজন, প্রয়োজন ভালোবাসার মায়াজালে আটকানো, মায়ার ইন্দ্রজাল সৃষ্টি করা। ত্যাগ তিতিক্ষা মানুষকে মহৎ করে, বড় একটা কিছু পাইয়ে দেয়, তারপরেই না ধরা দেয় সেই ভালোবাসার অমূল্য সেই রত্ন। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো মিস ডায়না ছায়াছবির গান তপন চৌধুরী ও কনক চাপার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিজ্ঞাপন তরঙ্গের বাকি অংশ শুনতে পাবেন দুপুর দুইটার বাংলা সংবাদের পর। এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাদক চোরাচালান ও মাদকের প্রসার রোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি গতরাতে কক্সবাজার হিলটাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে মাদক চোরাচালান হচ্ছে, সে সমস্ত রুটে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয় বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে 3 জন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 8 জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও তবে এখন ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে একটি স্কুলে এলোপাতাড়ি গুলিতে অন্তত 6 জন নিহত ও 15 জন আহত হয়েছে। পুলিশ জানায়, নন্থাবুরির দেবসেরিন স্কুলে সন্দেহভাজন হামলাকারী 14 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কুলটিতে জরুরি পরিষেবা কর্মী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে দেবসেরিন স্কুল থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 58 সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1 উইকেটে 13 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 রান করে এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে 263 রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা আবার ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিজস্ব আয়োজনে তো আর কথা নয়, চলে যাই গানে। এবারে শোনাবো মনে রেখো পৃথিবী ঝাঁঝবির গান, কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ও কনক চাপা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। গানে আর কথায় সময় হলো আপনাদের সাথে কথা বলার। তো দেখি প্রথমে কোন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
1: খালিশপুর, খুলনা থেকে রুবেল বলতেছি।
0: আচ্ছা বলুন, আপনার গানের অনুরোধটি
1: আমাকে শোনাবেন। অভিযান ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না, তুমি ছাড়া দুনায়নে কিছু দেখি না।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কে আছেন, কোন বন্ধু। হ্যালো, শুভদুপুর, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
2: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিল পাবলো, আরন্তটা খুলনা।
0: জি, আপনার গান
2: শোনাবেন, ছবির নাম এক টাকার বউ।
0: আচ্ছা,
2: ছবির থেকে জেগের টিকে শোনাবেন দিদি, আর আপনারা সবাই ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 019-7412-1970 নম্বরে। এবার দেখি কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। হ্যালো,
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
3: কেমন আছেন?
0: জি, আমরা সবাই ভালো আছি, আপনি নিশ্চয় ভালো আছেন?
3: আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া, খুব ভালো আছি। আপু, কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
0: আচ্ছা,
3: ঠিকানা জোড়া দাও হরিনা কুন্ডু আপু।
0: আচ্ছা, কি গান শুনতে চান বলুন।
3: শোনাবেন আছে পাগল মন, এই গান ছবি থেকে আগুন ও দিলরুবা খানের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছে কতই দূরে, পাগল মন মন দিয়ে মন কেন এত কথা বলে। এই গান,
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, আদাব, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, বাংশা রাজবাড়ি থেকে। আচ্ছা, খোকন চন্দ্র। আচ্ছা, কি গান শুনতে চান বলুন। আচ্ছা, ছবির নাম আবদুল্লাহ ছায়া ছবির গান। আপনি ভালো থাকবেন, আর আপনারা এভাবেই আমাদেরকে ফোন করবেন। এখন দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
4: আমি পয়লা রামপাল ফয়লা থেকে বলছি, মোসামুল্লা।
0: আচ্ছা,
4: আমি গান শুনতে চাই, তোর ছবি হাসতে হাসতে চলতে পারো, নইলে বাঁচতে পারবে না, সবুজ লন্ডির গন্ধে।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখে কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি, আচ্ছা, জি ভাইয়া বলুন। আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 019-7412-1970 নম্বরে। এবার দেখে কে আছেন। হ্যালো, শুভ দুপুর,
5: রায়ের মহল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম। আপু,
0: জি, কি গান শুনতে চান বলুন।
5: আমাকে গান শোনাবেন প্রিয়জন ছায়াছবি থেকে, এন্ড্রু কিশোর সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, এই শিরোনামের গানটি শোনাবো।
0: আচ্ছা, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন বন্ধু, সাথেই থাকুন। এবার দেখি কে আছেন। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
6: জি
0: আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন?
6: হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ লুৎফা জোরদার, বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি
6: আপু, গানটা শোনাবেন, ছবির নাম লেখা আম্মা গান, শিল্পী আয়ুব দাসের কণ্ঠে। আম্মা গান, আম্মা গান, এই গানটি শোনাবেন।
0: আচ্ছা, আচ্ছা, আপনিও অনেক ভালো থাকবেন, আর আপনার চমৎকার অনুরোধের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখি কে আছেন। হ্যালো, শুভ দুপুর। লাভলি, আচ্ছা কি গান শুনতে চান বলুন। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
7: আপামনি ভালো আছেন?
0: জি আমি ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন?
7: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া থামারা থেকে আপু।
0: আচ্ছা,
7: হ্যাঁ, ছবির নাম ম্যাডাম ফুলি।
0: আচ্ছা,
7: হ্যাঁ, ছবি থেকে আগুন ও ডলি সন্তরীর কণ্ঠে গানের কথা, তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি, অবশ্যই শোনাবেন আপু।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, ধন্যবাদ আপনার চমৎকার অনুরোধের জন্য। হ্যালো,
8: হ্যালো, শুভ দুপুর।
0: শুভ দুপুর,
8: দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার, ঠিকানা গ্রামচন্দ্রনগর।
0: জি, কি গান শুনতে চান বলুন। জি ভালো আছি, আপনিও ভালো আছেন?
8: হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি দিদি। আর বিকামচন্দ্র প্রথম থেকে শুনছি দিদি, আপনার প্রত্যেকটি কথা গান খুবই ভালো আছে দিদি, আমার মন থেকে।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, আচ্ছা বন্ধু, আপনিও ভালো থাকবেন, আপনার চমৎকার অনুরোধের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখি কে আছেন। হ্যালো,
9: হ্যালো, সালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, বিউটি খাতুন,
9: আমাকে গান শোনাবেন, প্রেম গীত, ছায়াছবি থেকে যে কোনো একটি।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে? আচ্ছা, আচ্ছা,
10: কথা বলতেছিলাম।
0: হ্যাঁ,
10: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ।
0: চমৎকার।
10: সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে, সাতর আলী মাদ্রাসার পূর্ব পাশ থেকে।
0: আচ্ছা,
10: আমাকে গান শোনাবেন হচ্ছে রাজা রানী বাচ্চা ছবি থেকে।
0: জি,
10: ঢাকা থেকে ইলিশে আনলাম মশলা কলকাতা, এই গানটা আপু ভালো থাকবেন, সুস্থ থাকুন।
0: আর আপনার জন্য দোয়া রইল, আপনি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর এভাবেই আমাদের সাথে থাকুন, খুলনা বেতারের সাথে। এবার দেখি কে আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
11: জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথা ইসলামউদ্দিন।
0: জি,
11: গ্রাম শাহবাজপুর শৈকুপা থেকে।
0: আচ্ছা, গানের অনুরোধ
11: শোনাবেন, শোনাবেন খোদারপুরে মা সায়াসবি থেকে পলাশের কণ্ঠে।
0: আচ্ছা,
11: গানের শিরোনাম মা তুমি আমার আগে যেও না গোমরে। ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন, আর আপনাদেরই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদেরকে ফোন করার জন্য। আর কথা হচ্ছে না এই অনুষ্ঠানে, আবার কাল কথা হবে আপনাদের সাথে। এবারে চলে যাচ্ছি গানে, শুনাবো পুত্র এখন পয়সা অলা ছায়াছবির গান রবি চৌধুরীর কণ্ঠে।

সুপ্রিয় শ্রোতা, পুষ্প পল্লবিত বৃক্ষের পাতায় পাতায় অঝরে বৃষ্টির রিমঝিম শব্দের সৃষ্টি হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে যারা ছিলেন আজ সাথে, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল, এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মমতাজ খন্দকার লাবণী, এবং উপস্থাপনায় ছিলাম আমি রাহিমা আক্তার শান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক প্রতিশোধ, রচনা মুন্সী মুস্তাক আহমেদ বাবু, প্রযোজনা নাসির জাবেদ, নাট্যানুষ্ঠান প্রতিশোধ।
2: তুমি কি এর আগে কিছু করতে?
3: কিছু না স্যার।
2: তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ, তাছাড়া তুমি লেখাপড়া জানো মনে হচ্ছে। যাই হোক, আমার ধারণা তোমার কর্মস্পৃহা এবং উদ্যমতা তোমাকে সাফল্য এনে দেবে। তুমি কোনো কথা বলছো না কেন রত্না?
3: কাজের সময় কথা না বলাই ভালো, এতে কাজের ব্যাঘাত সৃষ্টি হয়।
2: হোক না ব্যাঘাত সৃষ্টি, তাতে তোমার কি হলে আমার কোম্পানির হবে, তোমার বেতন পেলেই তো হলো।
3: না হলো না, এটা আমি পছন্দ করি না। আমার কাছে কাজের সময় শুধু কাজ।
2: ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথাই মেনে নিলাম। তোমার কাজ শেষ হলে আমার চেম্বারে একটু এসো তো।
3: স্যার ভিতরে আসতে পারে?
2: আরে এসো এসো। মিস্টার রহমান
4: স্যার,
2: আপনারা একটু আসুন, আমি ফাইলগুলো দেখে কিছুক্ষণ পরে পাঠিয়ে দিচ্ছি।
4: ওকে স্যার।
2: আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো, তোমার কথাই ভাবছিলাম।
3: আপনি তো কাজে ব্যস্ত ছিলেন, তাহলে আমার কথা ভাবছিলেন কি করে?
2: আসলে তুমি যেমন বুদ্ধিমতি তেমনি সুন্দরী। সে যাই হোক, তুমি এখানে প্রায় 3 মাস হলো কাজ করছো, এখানে কাজ করার আগে তুমি কি করতে, কোথায় থাকতে?
3: স্যার আপনি কোম্পানির মালিক আর আমি সামান্য একজন কর্মী, আপনার ও আমার মধ্যে বিস্তর ব্যবধান, তাই আমার ব্যক্তিগত বিষয়ে আপনার কৌতূহলের কারণ কি জানতে পারি?
2: তুমি শুধু সুন্দরী ও বুদ্ধিমতী নও, বিশাল সাহসীও বটে, এই জন্যই তোমার বিষয়ে আমার এত কৌতূহল। যাই হোক, আমি তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই, যদি তুমি আপত্তি না করো তাহলে তোমার এবং তোমার পরিবার সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই।
3: স্যার আমার বাবা বেঁচে নেই, একটা বড় ভাই আর আমি আমার মাকে নিয়ে অনেক কষ্টে গ্রামের বাড়িতে থেকে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছি, কিন্তু আমার বড় ভাইয়ের বখাটে বন্ধু শাহিনের উত্তাক্ততার কারণে আমি গ্রাম ছাড়তে বাধ্য হই। অবশেষে আমার বান্ধবী সুজাতার সাহায্যে ঢাকায় চলে আসা, তারপর ওর স্বামী রাহুলদা আমাকে এখানে চাকরির ব্যবস্থা করে দেন, আর আমি এখন কর্মজীবী মহিলা হোস্টেলে থাকি।
2: ভেরি স্যাড। তবে রত্না, তোমাকে খোলাসা করে আমি কিছু বলতে চাই। তুমি তো জানো আমি ছোট্টখাটো এই কোম্পানির একজন মালিক, আমার একটিমাত্র পুত্র সন্তান, আর দুঃখের বিষয় হল আমার স্ত্রী দীর্ঘকাল যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই। অবশ্য এ বিষয়ে তুমি চিন্তাভাবনা করে তবেই তোমার মতামত জানাবে। তুমি কি এখন উঠতে চাইছ?
3: জি স্যার।
2: ঠিক আছে, তাহলে এসো, আমি তোমার মতামতের জন্য অপেক্ষায় থাকব। রত্নাকে আমার সঙ্গে দেখা করতে বলো তো।
4: ওকে স্যার।
3: ভিতরে আসবো স্যার।
2: এসো এসো, বসো। কেমন আছো? কই, তুমি তো আমাকে কোনো কিছু জানালে না, তাছাড়া গত কয়েকদিন তুমি নাকি ফ্যাক্টরিতে কাজে আসুনি।
3: আমার শরীরটা ভালো ছিল না স্যার, তাই।
2: ও, তোমাকে তো এখনো অসুস্থ দেখা যাচ্ছে, এই অবস্থায় তুমি কাজে এলে কি করে?
3: কাজে না এলে আমাদের জীবন চলবে কি?

0: আর শোনো, ম্যানেজার সাহেব তোমাকে এক মাসের বেতন এখনই দিয়ে দেবে, তুমি ওটা নিয়ে যাও, হ্যাঁ, সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকবে।
1: স্যার, আপনি আমার জন্য এত সব না করলেও পারতেন।
0: না, পারতাম না।

0: আরে রত্না জি, এসো এসো, বলো এখন কেমন আছো?
1: ভালো আছি স্যার, আপনাকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে এলাম।
0: আর কিছু জানাবি না? আমি তোমার কাছে একটা প্রস্তাব দিয়েছিলাম। কই, সে বিষয়ে কিছু বললে না তো? আমি কি কোনো অপরাধ করেছি? আই ফিল ইউ ভেরি মাচ রত্না, আই ফিল ইউ ভেরি মাচ।
1: হ্যাঁ, অপরাধ করেছেন, কারণ আপনার স্ত্রী পুত্র থাকা সত্ত্বেও অন্য মেয়েকে বিয়ে করতে চান। কেন, আপনি ধনী লোক এই সুবাদে?
0: দেখো রত্না, তোমাকে তো আমার সমস্যার কথা বিস্তারিত বলেছি, আর দ্বিতীয় বিয়েতে আমার স্ত্রীর পূর্ণ সম্মতি রয়েছে। তাছাড়া তুমি থাকবে আমার অন্য বাড়িতে, এতে তোমার আপত্তির কি আছে?
1: আছে, কারণ আপনি বড় লোক আর এই কোম্পানির মালিক, আমি সামান্য একজন কর্মী, তাই এটা অসম্ভব।
0: আমি অসম্ভবকে সম্ভব করব। ভালো লাগা এবং ভালোবাসায় কোনো ধনী গরিব নেই। তোমার জন্য যা যা করা দরকার আমি তাই করব। প্লিজ রত্না, তুমি তোমার ভাইয়াকে আমার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য সংবাদ দাও।
1: আমি কি এখন যেতে পারি স্যার?
0: হ্যাঁ পারো, তবে একটা কিছু জানিয়ে যাও।
1: স্যার, আমি ভাইয়ের সঙ্গে কথা বলে ওনাকে আপনার সঙ্গে দেখা করতে বলবো, আমি আসি স্যার।
0: আচ্ছা।
2: স্যার, ভিতরে আসতে পারি?
0: আসুন, বসুন আপনি।
2: স্যার, আমি রত্নার বড় ভাই।
0: ও আচ্ছা, তারপর বলুন কেমন আছেন?
2: ভালো আছি স্যার, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, নিন চা খান। শুনুন আসলাম সাহেব, আপনাকে যে জন্য আসতে বলেছি, আপনার ছোট বোন রত্না খুব ভালো মেয়ে, আমি ওকে পছন্দ করি। আমার বিষয়ে ওকে সব বলেছি, ও নিশ্চয়ই আপনাকে জানিয়েছে, তাই যদি আপনারা রাজি থাকেন তাহলে ভালো, আর যদি রাজি না থাকেন তাহলেও ভালো, এতে আমি অসন্তুষ্ট হব না। যদি সম্মত হন তাহলে আপনি আমার কোম্পানিতে বিশেষ নিরাপত্তা কর্মী হিসাবে যোগদান করতে পারেন, ভালো বেতন পাবেন।
2: স্যার, আমাকে একদিন সময় দিন, আগামীকাল আপনাকে জানাবো।
0: আচ্ছা ঠিক আছে।

0: রত্না, তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছ? আমি তো সবকিছু তোমার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই করেছি, কোনো জোর জবরদস্তি করিনি।
1: হ্যাঁ, তা করেননি। তবে
0: তবে কি,
1: আমরা গরিবরা চিরকালই আপনাদের প্রভাব, প্রতিপত্তি আর কৌশলের মারপ্যাচের শিকার।
0: দেখো রত্না, তুমি এখন আমার স্ত্রী, তাই এসব কথা বেমানান। এখন থেকে তুমি এখানেই থেকে ঘর সংসার করবে।
1: তাহলে আমার চাকরি?
0: তোমার ওই চাকরি ঝিসমিস, মানে খতম।
1: তাহলে গ্রামের বাড়িতে আমার মা চলবেন কি করে?
0: শোনো, এখন থেকে তুমি এই কোম্পানির মালিকের স্ত্রী।
1: শুধু স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী।
0: ঠিক আছে বাবা, তাই হলো। আর শোনো, এখন থেকে তুমি আমার কোম্পানিতে আমার প্রাইভেট সেক্রেটারি, তবে তুমি থাকবে স্পেশাল লিভ, মানে বিশেষ ছুটিতে। প্রতি মাসে তোমার বেতন যথারীতি পেয়ে যাবে। তোমার ভাইয়াকে উচ্চ বেতনে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছে। এরপর আর তোমার ভাবনা কি?
1: ভাবনা আছে, যা আপনাকে বলা প্রয়োজন।
0: ঠিক আছে, ধীরস্থির ভাবে পরে বলো।
1: বলছিলাম কি, আমার ভাইয়ার বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে ওনাকে এভাবে একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়া ঠিক হয়নি বলেই আমার মনে হয়।
0: তোমার আপন বড় ভাই, সেখানে এত খোঁজ খবর নেওয়ার কি আছে? সে তো আমাদের নিকটাত্মীয়ই।
1: অবশ্যই খোঁজ খবর নেওয়ার দরকার আছে।
0: আসলাম ভাই, আপনি আজকে ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উঠিয়ে নিয়ে ক্যাশে জমা দেবেন।
2: জি,
0: এই নিন চেক। চেম্বার অফ কমার্সে আমার জরুরি মিটিং আছে, ফিরতে দেরি হবে।
2: আপনি কোনো চিন্তা করবেন।

0: স্যার, আমি ঠিক সময় মতো সব টাকা তুলে ক্যাশে জমা করে দেব।
1: আচ্ছা ঠিক আছে।
2: হ্যালো, হ্যালো আসলাম। হ্যাঁ, আমি ব্যাংকের কাছাকাছি ওই চায়ের দোকানের পিছনে থাকবো। তুই ওই টাকা তুলে নিয়ে আমার কাছে আসা মাত্রই আমি টাকার বান্ডিলগুলো নিয়ে চলে যাব। একদম দেরি করবি না, তাহলে কিন্তু পুলিশ আর এলাকার লোকজন সব কিছু জেনে যাবে।
0: আসলাম
1: ভাই, টাকা কিভাবে চিন্তাই হলো? ওখানে পুলিশ বা কোনো লোকজন ছিল না? তাছাড়া আপনি চিৎকার করে এলাকার লোকজনকে বা পুলিশকে জানাননি কেন? কারণ আপনার পাতানো খেলায় ওই ছিনতাইকারী টাউট ধরা পড়ে যায় যদি, তাই না? কিন্তু ধরা তো আপনাকে পড়তেই হবে। আমি খবর নিয়ে জেনেছি ওখানে গত 3 থেকে 4 মাসের মধ্যে কোনো বড় ধরনের ছিনতাই হয়নি। পুলিশ রিপোর্টই তা প্রমাণ করে। এটা আপনার সাজানো নাটক। যাই হোক, আপনি আমার আত্মীয় হলেও আইনের চোখে মস্ত বড় অপরাধী, তাই আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হচ্ছি।
0: ভাই, আমাকে ক্ষমা করে দিন, পুলিশে দেবেন না। আমি যেখান থেকে পারি ওই টাকাই এনে দেব। আমাকে ক্ষমা করে দিন।
1: কোনো কথা বলার চেষ্টা করলে তুমি যে আমার আত্মীয় ছিলে এটাও ভুলে যাব। ম্যানেজার সাহেব।
3: স্যার,
1: আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ আসছে। ততক্ষণ ওকে অফিসে আটকে রাখুন।
3: জি স্যার।
1: বেটাকে থানায় উত্তম মধ্যম দিলে তখন বুঝবে কত ধানে কত চাল।

0: আমি কোথায়? আমার কি হয়েছে?
1: থানা থেকে আপনাকে হাসপাতালে আনা হয়েছে। আপনি এখন ঘুমান, সুস্থ হলে কথা বলবেন।
2: তোমার ভাইয়ের অপকর্মের কথা শুনেছ নিশ্চয়ই? ওকে পুলিশে দেওয়া হয়েছে, বেটা এবার জেলের খানি টানবে। আসলে আসলে কয়লা থুলে যেমন ময়লা যায় না, তেমনি তোদের মতো ছোট লোকরা কোনো দিনও মানুষ হয় না। তোরা লোভী আর নিচ প্রকৃতির।
3: আপনি আজকে সুযোগ পেয়ে আমার ভাইয়ের অপরাধের জন্য আমাকে যাতা বলে অপমান করছেন, কিন্তু আমি তো আমার ভাইয়ের বিষয়ে আপনাকে আগেই সতর্ক করেছিলাম, তখন তো আপনি আমার কোনো কথাই শোনেননি।
2: আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোর ভাইকে পুলিশে দিয়েছি, ওকে যাতে চিরকাল জেলে থাকতে হয় সেই ব্যবস্থাই করব। তোকেও তোকেও আমি আর রাখবো না। কারণ কারণ তুই ধোকাবাজ, প্রতারক, অর্থ আত্মসাৎকারীর বোন। তোকে তোকে আমি তালাক দেব। তবে তার আগে তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, আর তা হলো বিয়ের দেনমোহর বাবদ তোর পাওনা 5 লক্ষ টাকার যদি দাবি না রাখিস, তাহলে তোর ভাইকে আমি রেহাই দেব।
3: আমিও আপনার দ্বিতীয় স্ত্রী হয়ে রক্ষিতা হিসেবে এক মুহূর্ত থাকতে চাই না। আপনার প্রস্তাব ও শর্ত আমি মেনে নিলাম, আমার ভাইকে রেহাই দিন।
2: ঠিক আছে, তাই হবে, আমি আজকেই সব ব্যবস্থা করছি।
3: মা,
4: রত্না,
3: ও আমাকে তালাক দিয়েছে।
4: কি
3: মা গো, ভাইয়ার ওই অপকর্মের জন্য ও প্রতিদিন আমাকে অনেক অপমান, অপদস্থ করার সহ গাল, খিস্তি, মারধর পর্যন্ত করত। ও তোমার ছেলেকে সারা জীবন জেলের ঘানি টানার হুমকি দিয়ে আমাকে বিনা দেন মোহরে তালাক নিতে বাধ্য করেছে।
4: কি বলছিস মা?
3: হ্যাঁ মা, আমি ভাইয়ার কথা ভেবে দেন মোহরের 5 লাখ টাকা ওকে ক্ষতিপূরণ দিয়ে চিরদিনের জন্য চলে এসেছি।
4: তোর কি সর্বনাশ হলো মা? এই অত্যাচার আসলামের জন্য আজ তোর এই পরিণতি? বদমাইশটা ছাড়া পেয়ে বাড়িতে এসে এখনো পর্যন্ত কোনো কাজকর্মে হাত দিল না। ওর জন্য, শুধুমাত্র ওরই জন্য আজ তোর এই পরিণতি মা?
3: কার জন্য আমার এই পরিণতি তা বুঝতে আমার বাকি নেই। আমি এর চরম প্রতিশোধ দেব।
5: কি হয়েছে মা, তুমি কাঁদছ কেন? আরে রত্না, তুই কখন এলি? আমি তো তোর কথাই ভাবছিলাম যে রাজীব আমাকে ছেড়ে দিলেও তোকে তো ছাড়বে না।
3: আমাকে ছাড়বে কি? চিরদিনের জন্যই ছেড়ে দিয়েছে।
5: তার মানে?
3: তার মানে বুঝতে পারিস না বলেই তো আজকে তোর জন্য আমার এই পরিণতি। কথায় বলে পাপী মরে 10 ঘর নিয়ে।
4: হতভাগা, তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হতো, ও মরে তোকে বাঁচালো। চিন্তাহীন রাজীবের খোয়া যাওয়া 5 লক্ষ টাকা ওই এমনিতে ছেড়ে দিয়েছে ভেবেছিস? তোর বোনকে তালাক দিয়েছে, অথচ দেন মোহর বাবদ রত্নার পাওনা 5 লক্ষ টাকার একটি টাকাও দেয়নি, ক্ষতিপূরণ দিয়ে ও তোকে বাঁচালো।
5: কি বলছো মা? শাহীন, তুই যেখানেই থাকিস তোর রেহাই নেই। তোর জন্যই তোর জন্যই আমার আমার বোনের আজ এই পরিণাম।
3: তুই শয়তান শাহীন, যেভাবে কৌশলে আমাদেরকে তুরুপের তাসের মতো ব্যবহার করেছে, ওকেও পাল্টা হরতনে টিক্কা মারতে হবে, আর এর জন্য অপেক্ষা করতে হবে। ভাইয়া, তুই শুধু আমাকে শাহীনের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য দিবি, তারপর যা করার আমি করব। আচ্ছা, ওর আস্তানা কোথায় জানিস?

0: আরে রত্না, তুমি বাড়িতে কবে এলে? আমার ঠিকানা তোমাকে কে দিল? তুমি ভালো আছো তো?
1: হ্যাঁ, খুব ভালো আছি।
0: এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কারণ তোমার জন্য অনেক কিছু করার ইচ্ছা আমার বহুকাল থেকেই, কিন্তু তুমি আমাকে সে সুযোগই দাও না। সারা জীবন শুধু অবহেলা আর উপেক্ষা করলে।
1: এবার তোকে আমি সেই সুযোগই দেব।
0: কি হলো, তুমি কিছু কি ভাবছো?
1: না না, ভাবছি তোমার যোগ্যতা। কত তাড়াতাড়ি তুমি ধনী লোক হয়েছ, তাই তোমাকে এখন অবহেলা করার সাধ্য আমার আর নেই। আমি আর ঢাকায় যাচ্ছি না, তোমার জন্য এখন থেকে গ্রামে থেকে যাব। তাই বলছিলাম কি, একসময় আমাদের বাড়িতে এসো না, এলে কিন্তু খুব খুশি হব।
0: রত্না, আমি কল্পনাই করতে পারিনি যে তুমি আমাকে তোমাদের বাড়ি যেতে আমন্ত্রণ জানাবে।
1: তুমি এখন অনেক ধনী লোক, সুখী লোক, তাই তোমাকে সবাই আমন্ত্রণ জানাবে, এতে কল্পনার কি আছে? বেটা বদমাইশ, অপরের টাকা আত্মসাৎ করে রাতারাতি বড় লোক হয়েছিস।
0: কি হলো রত্না, আবার কি ভাবছো?
1: ও ভাবছি, ভাবছি কিভাবে তোমাকে আপ্যায়ন করব। আমরা তো গরিব লোক, তাই গরিব বলেই তো রাজীব আমাকে ত্যাগ করেছে।
0: আরে ওসব কথা ছাড়ো তো, আমি আজকেই সন্ধ্যার পর তোমাদের বাড়িতে যাবো।

0: রত্না, এই রত্না, দরজা খোলো। আরে আমি শাহিন।
1: কে? ও শাহিন ভাইয়া, দাঁড়াও দরজা খুলছি।
0: সারাদিন সময় পাইনি, তাই এখন চলে এলাম। এটা কোনো সমস্যা হয়নি তো?
1: আরে না না, আমিও তোমার কথাই ভাবছিলাম।
0: দেখো তো পছন্দ হয় কিনা। এই নাও সোনার এই হার, শুধু তোমার জন্য।
1: হবে না মানে? খুব পছন্দ হয়েছে, কি চমৎকার।
0: আসলে আসলে রত্না, তুমি খুবই ভালো মেয়ে, কিন্তু এতদিন তুমি আমার সঙ্গে কথা বলতে চাইতে না, আমাকে পাত্তাই দিতে না।
1: তখন তো তুমি বখাটে মস্তান ছিলে, এখন ধনী ব্যবসায়ী, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ।
0: রত্না, আমার না তোমার কাছে থাকতে ভীষণ মন চায়। তোমার জন্য আমার মনটা একেবারে ছটফট করে। তুমি তুমি সত্যিই অপূর্ব সুন্দরী।
1: কেন, তোমার বউ তো খুব সুন্দরী।
0: আরে ধ্যাত, বাদ দাও তো সব কথা। ও তোমার পায়ের নখের সমান সুন্দরীও না, বুদ্ধিমতীও না। ওর কথা তুমি একেবারে ছাড়ো তো।
1: ঠিক আছে, তোমার মন যখন চাচ্ছে তখন আজকের রাত এখানেই থেকে যাও।
0: কেউ কিছু বলবে না তো?
1: আরে কেউ কিছু বললে তুমি বলবে রত্না তোমার স্ত্রী, ব্যাস হয়ে গেল।
0: আসলে আসলে তোমার বুদ্ধিমত্তার তুলনাই হয় না রত্না, সত্যি সত্যি তুমি অসাধারণ মেয়ে। রত্না, এই রত্না, একটা কথা বলবো?
1: আরে বলো না।
0: বলছিলাম কি, আমি একটা জিনিস খাবো।
1: কি খাবে বলো বলো, আমি চেষ্টা করব তোমাকে খাওয়ানোর জন্য।
0: আরে না না, তোমাকে চেষ্টা করতে হবে না, আমার কাছেই জিনিস আছে। এই একটু বিদেশি লাল পানি খেলে শরীরে এনার্জি পাওয়া যায়।
1: আরে আরে খাও খাও, খাওয়ার জিনিস খাবে, এতে আপত্তি কিসের? যত ঘুষ

0: রত্না, এই রত্না, তুমি শুধু আমার, আর কারো নও। এসো আমার কাছে, এসো, তোমাকে একটু মন ভরে আদর করি। জানো খুব মন চায় তোমাকে আদর করতে।
1: ঠিক আছে বাবা, যত মন চায় আদর করো। এখন এখন এই বিছানায় শুয়ে পড়ো তো। এ আর তোমার হাতের বোতলটা আমাকে দাও তো, আমিও একটু খেয়ে দেখি।
0: খাবে? ও ভালো ভালো, খুব ভালো, যত খুশি তত খাও।
1: শালা হারামজাদা শয়তান!
0: ও ওরে বাবা, আমি মরে গেলাম।
1: তুই এখানে মাতলামি করতে এসেছিস? তোর উত্তক্ত করার কারণে আমি লেখাপড়া ছেড়ে ঢাকায় যেয়ে চাকরি করে সংসার করছিলাম, তুই তাও করতে দিলি না। তুই আমার সহজ সরল ভাইকে পটিয়ে কুমন্ত্রণা দিয়ে তার কাছ থেকে রাজীবের কোম্পানির 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছিস। তোর দেখানো লোভের ফাঁদে পড়ে আমার ভাইকে জেল খাটতে হয়েছে, আমি হয়েছি গৃহহারা, আজ সর্বশান্ত হয়ে পথে বসেছি। তাই তোকে খুন করে আমি ফাঁসিতে ঝুলব। এবার বুঝি শেষ হয়েছে।

0: তুমি রত্না, ইউ আর আন্ডার অ্যারেস্ট, কনস্টেবল
1: স্যার
0: হ্যান্ডকাপ লাগাও, আর ওই ডেড বডি পোস্টমর্টমের জন্য মর্গে পাঠাও।
1: ওকে স্যার,
0: চলো।
2: ইন্সপেক্টর সাহেব একটু দাঁড়ান, উপস্থিত সবাই শুনুন, শাহিন নামের এই পশুটা যাকে আমি খুন করেছি ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, ওর দুইজন স্ত্রী বিদ্যমান থাকার সত্ত্বেও আমাকে নষ্ট করতে চেয়েছিল। আজ থেকে চার বছর আগেও ওর অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমি গ্রাম ছেড়ে ঢাকা শহরে চলে যাই, কিন্তু তারপরও ওর চক্রান্তে আমি সেখান থেকে বিতাড়িত হই, বাধ্য হয়ে গ্রামে ফিরে আসি। প্রতিজ্ঞা করি ছলে বলে কৌশলে ওর মতো নরপশুকে আমি খতম করবই, নইলে ও আরো অনেক নারীর সম্ভ্রম নষ্ট করত। এই পিশাচকে খতম করে আমি আইনের চোখে অপরাধী হলেও অসহায় নারীদের জন্য আমি দিশারি, তাই এই প্রতিশোধ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায়।

এতক্ষণ প্রতিশোধ নাটকের অভিনয় শুনলেন। রচনা মুন্সী মুস্তাক আহমেদ বাবু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন এম এম সাজ্জাদ আলী, রাজীব রিপন আহমেদ, আসলাম খান কাজল রাফিদ, পুলিশ ইন্সপেক্টর বিমল মজুমদার, রত্না শাহানা আফরোজ খান চৌধুরী, মা শেখ মমতাজ শ্রীন ময়না, নার্স মনিরা আক্তার সাথী, শব্দ সংযোজনা খন্দকার অহিদুজ্জামান, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং নাটকটি প্রযোজনা করেছেন নাসির জাবেদ, বাংলাদেশ বেতার খুলনা।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ছায়াছবির গান।

শ্রোতা বন্ধুরা, মিলনতারা ছায়াছবির গান শুনলেন আবিদা সুলতানার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্ব শীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করবে। আরও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাদক চোরাচালন ও মাদকের প্রসার রোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি গতরাতে কক্সবাজার হিল টাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে মাদক চোরাচালন হচ্ছে। সে সমস্ত রুটে নৌবাহিনী এবং কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুইটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর থেকে ভর্তি পরীক্ষা নয়, বরং লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও এখন ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে আজ একটি স্কুলে এলোপাথাড়ি গুলিতে অন্তত ৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, ননথাবুরি দেবসিরিন স্কুলে সন্দেহভাজন হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কুলটিতে জরুরি পরিষেবা কর্মী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে দেবসিরিন স্কুল থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ জন সদস্য নিহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশে সবকয়টি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে হামনাথ। প্রথমে কণ্ঠ দিয়েছেন আসিয়া খাতুন, রচয়িতা কাজী নজরুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাথ, কণ্ঠ দিয়েছেন জিনাত রেহেনা, গীতিকার আজিজুর রহমান।

نبی حبیب خدا.

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ হামনাথ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুত্তাকিম, পরিচালনায় মুফতি ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে এবং ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ বেতার অ্যাপসের সাহায্যে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আমাদের আজকের প্রোগ্রাম সূচিতে রয়েছে কোরআন ও আরবি শিক্ষা, ইসলামের দৃষ্টিতে এলেম শিখার গুরুত্ব ও ফজিলত, হামদ ও নাত এবং মাসআলা ও মাসাইল। কোরআন ও আরবি শিক্ষা আসরে যারা উপস্থিত হয়েছেন, আমি প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: নোমান বিন ইলিয়াস।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মুহাম্মাদুল্লাহ।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মুসাদ্দিক বিল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সকলে কেমন আছো?
6: আলহামদুলিল্লাহ।
1: মহান আল্লাহ তোমাদেরকে সুন্দর ও সুস্থ রাখুন এ কামনা করি। আমি প্রথমে কোরআনের সূরা ফাতিহা থেকে শুনব। প্রথমে তেলাওয়াত আমাদেরকে শোনাবেন শেখ আব্দুর রহমান।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।

0: ব্যবহারিক আরবি শিক্ষা। আমরা ব্যবহারিক আরবি শিক্ষা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে কিছু শব্দ আমরা আত্মস্থ করার চেষ্টা করব। কিতাবুন,
1: একটি কিতাব, একটি বই।
0: আমরা আরবি শিখব, দৈনন্দিন আমরা আরবি যদি কথোপকথন করি আমাদের আরবি ভাষা সমৃদ্ধ হবে। তোমরা কি আরবি শিখতে রাজি আছো?
2: জি
3: জি।
0: মোহাম্মদুল্লাহ
4: জি,
0: শেখ আব্দুর রহমান
5: জি,
0: নোমান বিন ইলিয়াস
6: জি।
0: তো আমার সঙ্গে উত্তর দিবা, কেমন? কিতাবুন অর্থ একটি বই।
3: কিতাবুন অর্থ একটি বই।
0: কিতাবুন
1: একটি বই,
0: একটি বই। মোসাদ্দিক বলো কলামুন,
1: একটি কলম।
0: শেখ আব্দুর রহমান কলামুন,
5: একটি কলম।
0: মাশাল্লাহ। নোমান বলো দি কিতাবুন অর্থ কি?
6: একটি বই।
0: মাশাল্লাহ। কুরসিজুন একটি
1: চেয়ার,
0: চেয়ার। বাইতুন
1: একটি ঘর।
0: বাবুন
1: একটি দরজা।
0: শেখ আব্দুর রহমান বাবুন অর্থ দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন
1: একটি বাতি,
0: একটি বাতি। জিদারুন
1: একটি
0: দেওয়াল, একটি
1: দেওয়াল,
0: দেয়াল।
1: জি।
0: সারিরুন
1: একটি খাট।
0: শব্দগুলো আমাদের প্রথমে মনে রাখতে হবে। আমি আবারও যদি বলি, কিতাবুন অর্থ একটি বই, কলামুন
1: একটি
0: কলম, কুরসিজুন
1: একটি চেয়ার,
0: একটি
1: চেয়ার।
0: মোহাম্মদুল্লাহ কুরসিজুন
5: একটি চেয়ার।
0: শেখ আব্দুর রহমান কুরসিজুন
5: একটি চেয়ার।
0: মাশাল্লাহ। বাইতুন অর্থ একটি ঘর। নোমান বলো দি বাইতুন অর্থ
6: একটি ঘর।
0: বাবুন মুসাদ্দিক
1: একটি দরজা।
0: মিসবাহুন
1: একটি বাতি,
0: একটি বাতি। এই যে আমাদের মাথার উপরে বাতি জ্বলছে না, এটাকে আরবিতে বলে মিসবাহুন। জিদারুন একটি দিয়াল, সারিরুন
1: একটি খাট,
0: খাট। এই শব্দগুলো আমরা জানলাম। এবার জানব যেটাকে আরবিতে বলে ইসমে ইশারা।
1: জি।
0: যে শব্দ দিয়ে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় ইসমে ইশারা, আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। এই ইসমে ইশারার ভিতরে রয়েছে হাজা, হাজিহি। হাজাটা ব্যবহার হয় আমি যে বস্তু দিকে ইঙ্গিত করছি ওটা যদি পুরুষবাচক হয় তখন হাজা, এবং সেটা কাছে হতে হবে। তো যদি বলি ইহা একটি কিতাব,
1: হাজা কিতাবুন,
0: যেহেতু কিতাবটি কাছে রয়েছে এবং সেটা পুরুষবাচক শব্দ, এই জন্য হাজা কিতাবুন ইহা একটি
1: কিতাব।
0: কলামুন এটাও পুরুষবাচক শব্দ। তো যদি বলি যে ইহা একটি কলম,
1: হাজা কলামুন।
0: যদি বলি ইহা একটি চেয়ার,
1: হাজা কুরসিয়ুন।
0: ইহা একটি বাড়ি,
1: হাজা বাইতুন।
0: ইহা একটি দরজা,
1: হাজা বাবুন।
0: ইহা একটি বাতি,
1: হাজা মিসবাহুন।
0: ইহা একটি দিয়াল,
1: হাজা জিদারুন।
0: ইহা একটি খাট,
1: হাজা সারিরুন।
0: চমৎকার। তো হাজার ব্যবহার আমরা জানলাম, যে হাজা এই ইসমে ইশারা বা এই ইঙ্গিতপূর্ণ শব্দটি দিয়ে আমরা যে বস্তুর দিকে ইঙ্গিত করব সেটা যদি পুরুষবাচক হয় এবং কাছে হয় তাহলে হাজা বলবো। ঠিক এর বিপরীতে একটা শব্দ আছে হাজিহি, যেটা স্ত্রীবাচক ইসমে ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। তা যদি বলি যে ইহা একটি ব্যাগ, হাকিবাতুন আরবিতে হচ্ছে ব্যাগ, তাহলে কেমন হবে?
1: হাজিহি হাকিবাতুন।
0: ইহা একটি রোলার,
1: হাজিহি মিস্তারাতুন।
0: যেহেতু মিস্তারাতুন এটা স্ত্রীবাচক শব্দ এবং এটা কাছে রয়েছে, এই জন্য বলবো কি হাজিহি
1: মিস্তারাতুন,
0: মিস্তারাতুন। ইহা একটি কি? রোলার। কুদরাসাতুন অর্থ খাতা।
1: জি।
0: এবং এই কুররাসাতুন খাতা যদি কাছে হয় তাহলে আরবিতে কিভাবে বলবো?
1: হাদিহি কুররাসাতুন।
0: তাবিলাতুন অর্থ টেবিল। মোহাম্মদুল্লাহ তাবিলাতুন অর্থ কি?
6: টেবিল,
0: একটি টেবিল। তো যদি বলি যে ইহা একটি টেবিল, যে টেবিলটি কাছে আছে, তো বলতে হবে হাদিহি তাবিলাতুন। বলো আমার সাথে
3: হাদিহি তাবিলাতুন।
0: নোমান হাদিহি
6: তাবিলাতুন,
0: ইহা একটি
1: টেবিল,
0: টেবিল। হুজরাতুন অথবা গুরফাতুন, এ শব্দ দুটো ব্যবহার হয়
1: কামরা,
0: কামরা বা কক্ষের অর্থে। তো মুসাদ্দিক বলো ইহা একটি কক্ষ,
1: হাদিহি হুজরাতুন।
0: নাফিজাতুন শব্দের অর্থ হচ্ছে জানালা, বলো।
1: নাফিজাতুন শব্দের অর্থ জানালা,
0: জানালা। শেখ আব্দুর রহমান জানালা আরবি কি?
5: নাফ।

0: নাফিদাতুন
1: মোহাম্মদুল্লাহ
0: নাফিদাতুন
1: নোমান
2: নাফিদাতুন
1: এখন বলো হাজহি মানে ইহা একটি ইহা
3: জি
1: নাফিদাতুন ইহা একটি জানালা তাহলে আরবিতে কিভাবে বলবে
3: হাজহি নাফিদাতুন
1: এটা ছিল নিকটে যদি কোনো পুরুষবাচক শব্দ থাকে তাহলে হাদা বলে সেই পুরুষবাচক শব্দের দিকে ইঙ্গিত করা আর যদি স্ত্রীবাচক হয় তাহলে হাজহি দিয়ে এই নিকটবর্তী শব্দের দিকে কি করা
3: ইঙ্গিত
1: করা কিন্তু যদি দূরে হয় দূরের জন্য জালিকা ব্যবহার হয় কি ব্যবহার হয়
3: জালিকা
1: জালিকা তো দূরে যে শব্দটির জিনিসের দিকে ইঙ্গিত করেছি দূরে এবং সেটা পুরুষ বাচক তাহলে বলতে হবে জালিকা কি বলতে হবে
3: জালিকা
1: তা যদি বলি ওই কিতাব উহা একটি কিতাব
3: জালিকা কিতাবুন
1: জালিকা
0: কিতাবুন
1: যদি বলি ওই কিতাবটি জালিকাল কিতাবু
3: জি
1: ওই কিতাবটি
3: জালিকাল
1: কিতাবু এখন কিতাব যেহেতু পুরুষ বাচক এবং দূরে আছে সেজন্য আমরা কি বলছি জালিকাল কিতাবু যদি দূরের ওই বস্তুটি যদি স্ত্রীবাচক হয় তাহলে সেখানে আরবিতে ব্যবহার হয় তিলকা কি ব্যবহার হয়
3: তিলকা
1: কি ব্যবহার হয়
3: তিলকা
1: যেমন আমি বললাম যে উহা একটি জানালা তো আরবিতে বলতে হবে তিলকা নাফেজাতুন কি বলতে হবে
3: তিলকা নাফেজাতুন
1: যদি বলি উহা একটি টেবিল
3: তিলকা তাবিলাতুন
1: যদি বলি উহা একটি কক্ষ
3: তিলকা হুজরাতুন
1: অথবা তিলকা
3: গুরফাতুন
1: গুরফাতুন যদি বলি উহা একটি জানালা
3: তিলকা নাফিজাতুন
1: তিলকা নাফিজাতুন যদি বলি উহা একটি রোলার মিস্তরাতুন অর্থ আছে রোলার
3: জি
1: তাহলে কি বলবে
3: তিলকা মিস্তরাতুন
1: তিলকা
3: মিস্তরাতুন
1: যদি বলি উহা একটি মসজিদ
3: জালিকা মসজিদুন
1: জালিকা
0: মসজিদুন
1: শেখ আব্দুর রহমান বলে দি উহা একটি মসজিদ
0: জালিকা মসজিদুন
1: সঠিক বলেছ উহা একটি দরজা বাবুন অর্থ দরজা আর উহা হচ্ছে জালিকা তাহলে মুসাদিক বলো উহা একটি দরজা
3: জালিকা বাবুন
1: জালিকা বাবুন যদি বলি উহা একটি বাতি
3: জালিকা মিসবাহুন
1: যেহেতু মিসবাহুন শব্দটা পুরুষবাচক এবং সেটা দূরে আছে এই জন্য জালিকা এই শব্দ ব্যবহার করতে হবে জালিকা মিসবাহুন তোমাদের সবার জন্য অনন্ত শুভকামনা রইল প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য অফুরন্ত শুভকামনা রইল সকল মুসলিমের প্রতি ইসলামের প্রথম আদেশ হল ইকরা পড়ো ইসলাম থেকে এলেমকে আলাদা করা অসম্ভব ইসলামের প্রতিটি অংশের মধ্যেই এলেম বিদ্যমান এলেম ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয় এলেম ছাড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয় এলেম অর্জনের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আরও তথ্যবহুল আলোচনা পেশ করবেন মাওলানা এহসানুল হক সিরাজি
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত মানুষের মর্যাদা ইমানের দৃঢ়তা সঠিক আমল এবং দুনিয়া আখিরাতের সফলতার মূল ভিত্তি হল উপকারী ইলম তাই কোরআন ও সুন্নাহতে বারবার জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সূরা আল আলাক ইসলামের প্রথম নির্দেশই ছিল পড়া এর মাধ্যমে বোঝা যায় জ্ঞান অর্জন ইসলামের অন্যতম ভিত্তি বা মূল ভিত্তি আল্লাহ তাআলা আলেমদের মর্যাদা বৃদ্ধি করেন এলেমের মাধ্যমে জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ নিজেই আলেমদের উচ্চ মর্যাদা দান করেন জ্ঞানী ও অজ্ঞ কখনো সমান হতে পারে না মহান আল্লাহর বাণী বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্ঞান বৃদ্ধির দোয়া শেখানো হয়েছে হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন ইলম অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের উপর ফরজ সুনানে ইবনে মাজা জ্ঞান অর্জন জান্নাতের পথ সহজ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহিহ মুসলিম ফেরেশতারা সন্তুষ্ট হয়ে ডানা বিছিয়ে দেন ইলম অর্জনকারীর জন্য হাদিস শরীফে এসেছে ইলম অন্বেষণকারীর প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন সুনানে আবু দাউদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি বাণিজ্যের পরিবর্তে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে ইলম অর্জন করার সময় ব্যয় করতেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 5374টি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন এবং কুরআনের ব্যাখ্যা শিক্ষা দিন। তিনি বড় বড় সাহাবিদের কাছ থেকেও ইলম শিখতেন এবং প্রয়োজনে তাদের দরজায় অপেক্ষা করতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কুরআনের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিরাত শুনে সন্তুষ্ট হতেন। কুফায় তিনি বিশাল ইলমী শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন। তিনি এক আনসারী প্রতিবেশীর সঙ্গে পালাক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শে উপস্থিত হতেন। একজন গেলে অন্যজন কাজ করতেন, পরে ফিরে এসে যা শিখেছেন তা অপরজনকে শিখাতেন। সহিহ আল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারী আলেম। বহু সাহাবি তার নিকট থেকে হাদিস, ফিক ও বিভিন্ন মাসআলা শিক্ষা গ্রহণ করতেন। তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেন। এক একটি হাদিস শোনার জন্য মাসের পর মাস সফর করতেন সালাফরা। রাত জেগে কোরআন, হাদিস, ফিকা অধ্যয়ন করতেন, শিখে অন্যদের শিক্ষা দিতেন। ইলমের জন্য কষ্টকে ইবাদত বলে মনে করতেন। ইলম শিক্ষার ফজিলত, আল্লাহর সন্তুষ্টি লাভ, সঠিকভাবে ইবাদত করা যায়, ঈমান মজবুত হয়, জান্নাতের পথ সহজ হয়, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন, ফেরেশতারা দোয়া করেন, মানুষের উপকার করার সুযোগ সৃষ্টি হয়, মৃত্যুর পরও সাদগাই জারিয়ার মতো সওয়াব চলতে থাকে যদি সেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি ব্যতীত সাদগাই জারিয়া এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম, হাদিস নম্বর 1631। ইসলামে ইলম অর্জন কেবল দুনিয়াবী উন্নতির জন্য নয়, বরং আল্লাহকে সঠিকভাবে চেনা, তার ইবাদত করা এবং মানবতার কল্যাণে কাজ করার অন্যতম মাধ্যম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নিজেদের জীবন, সময় ও সম্পদ ব্যয় করে ইলম অর্জন করেছেন এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাই আমাদের উচিত নিয়মিত কোরআন হাদিস উপকারী জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা এবং মানুষের মাঝে সেই ইলম অনুযায়ী ইলম প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: মহতারামকে ধন্যবাদ। সর্বশেষ শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান পর্ব। আজ শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মনিরামপুর যশোর থেকে। তিনি লিখেছেন, কয়েকদিন আগে আমি ফরজ গোসলে নাকে পানি পৌঁছাতে ভুলে যাই। কিছুক্ষণ পর স্মরণ হলে মাসআলা জানা না থাকার কারণে পুনরায় গোসল করে নামাজ আদায় করি। এখন জানার বিষয় হল, ওই দিন কি আমার উপর পুনরায় গোসল করা জরুরি ছিল নাকি শুধু নাকে পানি পৌঁছানোই যথেষ্ট ছিল?
2: শ্রোতা বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই প্রয়োজনীয় একটি প্রশ্ন করার জন্য। আপনার বর্ণনা অনুযায়ী স্মরণ হওয়ার পর শুধু নাকে পানি পৌঁছানোই যথেষ্ট ছিল, পুনরায় গোসল করা জরুরি ছিল না। কেননা ফরজ গোসলে নাকে পানি পৌঁছানো বা কুলি করা না হলে কিংবা শরীরের অন্য কোনো অংশ শুকনো থেকে গেলে স্মরণ হওয়ার পর শুধু ওই বাদ পড়া অংশ পানি দ্বারা ধুয়ে নিলেই ফরজ গোসল সম্পন্ন হয়ে যায়, নতুন করে গোসল করতে হবে না। আয়েশা বিনতে আজরাদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি গোসলের সময় কুলি করতে এবং নাকে পানি পৌঁছাতে ভুলে গেলে তার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, সে শুধু কুলি করবে এবং নাকে পানি পৌঁছাবে, আর কুলি করা ও নাকে পানি পৌঁছানোর আগে যে নামাজ পড়েছে তা পুনরায় পড়ে নেবে।
1: এবার প্রশ্ন করেছেন মোহাম্মদ দিদার মোড়েলগঞ্জ বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, এক ব্যক্তির কাছে শুনলাম গোসল ফরজ অবস্থায় কবর জিয়ারত করা জায়েজ নেই, বিষয়টি কি সঠিক?
2: শ্রোতা বন্ধু, নাপাক অবস্থায় কবর জিয়ারত না করাই উচিত, একান্ত কখনো গোসল করতে বিলম্ব হলে জিয়ারাতের আগে অন্তত উজু করে নিবে। অবশ্য গোসল ফরজ অবস্থায়ও কবর জিয়ারাত নিষিদ্ধ নয়, তবে কেউ এ অবস্থায় জিয়ারাতে গেলে কোরআন মাজিদের কোনো আয়াত পড়তে পারবে না, মৃতের জন্য দোয়া দুরুদ পড়তে পারবে।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ তুহিন কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। তিনি লিখেছেন, অনেক সময় আমি নামাজে মাসবুক হই, ইমাম সাহেব সালাম ফেরানোর আগ মুহূর্তে গিয়ে জামাতে শরিক হই, তখন আমি তাশাহুদ শেষ না করে উঠে যাই। জানার বিষয় হল এমত অবস্থায় আমার জন্য কি করা উচিত, তাশাহুদ শেষ করে দাঁড়াবো নাকি তাশাহুদ শেষ না করে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দাঁড়িয়ে যাব?
2: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেও আপনি তাশাহুদ শেষ করেই দাঁড়াবেন। অবশ্য তাশাহুদ শেষ না করে দাঁড়ালেও নামাজ আদায় হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত এমনটি করা ঠিক নয়।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ সরোয়ার বরিশাল থেকে। তিনি লিখেছেন, একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব জোহরের নামাজের প্রথম রাকাতে উচ্চ স্বরে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেন, তারপর নিম্নস্বরে অবশিষ্ট কিরাত পাঠ করেন, সর্বশেষে তিনি সাহু সিজদা না দিয়েই নামাজ শেষ করেন। এ নিয়ে মুসল্লিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি তারা পরস্পরে ঝগড়া বিবাদেও লিপ্ত হয়। বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, মেহরবানি করে সমাধান জানিয়ে চিন্তামুক্ত করবেন।
2: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী ওই নামাজ সহিভাবেই আদায় হয়েছে, ইমাম সাহু সেজদা না করে ঠিকই করেছেন, কেননা নিম্নস্বরে কেরাত বিশিষ্ট নামাজে সূরা ফাতেহার এক দুই আয়াত উচ্চস্বরে পড়লে সাহু সেজদা ওয়াজিব হয় না, তাই ওই ক্ষেত্রে সাহু সেজদা ওয়াজিব হয়নি। দিনী বিষয়ে সংশয় বা মতানৈক্য দেখা দিলে বিজ্ঞ আলেম বা মুফতির শরণাপন্ন হওয়া সকলের জন্য আবশ্যক।
1: এবারের প্রশ্ন করেছেন আবু বকর কুটালিপাড়া গোপালগঞ্জ থেকে। তিনি লিখেছেন, জন্মস্থান কি ওয়াতনে আসলি বা মূল বাড়ি? আমি আমার নানা বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমি কি তাহলে নানা বাড়িতে গেলে মুকিম থাকব? আমি আমার পিতামাতার সাথে তাদের বাড়িতেই থাকি, নানা বাড়িতে থাকি না।
2: শ্রোতা বন্ধু, কোথাও জন্মগ্রহণের দ্বারাই ওই স্থান ওয়াতনে আসলি বা মূল বাড়ি হয়ে যায় না, বরং স্থায়ীভাবে বসবাস করলে তা ওয়াতনে আসলি হিসেবে গণ্য হয়। সুতরাং আপনি যেহেতু নানা বাড়ি বসবাস করেন না, বরং পিত্রালয়ই হচ্ছে আপনার স্থায়ী আবাসস্থল, তাই পিত্রালয়ই আপনার ওয়াতনে আসলি বা মূল বাড়ি গণ্য হবে এবং সেখানে আপনি মুকিম হবেন।
1: এবারের প্রশ্ন করেছেন রবিউল ইসলাম বাঘারপাড়া যশোর থেকে। তিনি লিখেছেন, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার পর কখনো কখনো আমি ভুলে সূরা মিলিয়ে ফেলি, এ কারণে নামাজের কোনো অসুবিধা হবে কি? আর এক্ষেত্রে সূরা মেলানোর কারণে কি সাহসিদা দিতে হবে?
2: শ্রোতা বন্ধু, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতিহার সাথে ভুলে সূরা মিলিয়ে ফেললে সাহু সেজদা দিতে হবে না, তবে ইচ্ছাকৃত এমনটি করবেন না, কারণ ফরজের শেষ দুই রাকাতে সূরা মিলানো সুন্নাহ পরিপন্থী।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ খায়রুল ইসলাম বোয়ালমারি ফরিদপুর থেকে। তিনি লিখেছেন, আমি এশার দুরাকাত সুন্নাতের পর সাধারণত দু চার রাকাত নফল পড়ে তারপর বিতির পড়ি, মাঝে মাঝে আবার সুন্নাতের পরেই বিতির পড়ে ফেলি, তো কখনো এমন হয় যে সুন্নাত পড়ে আবার নামাজে দাঁড়িয়েছি কিন্তু নফল পড়ব না বিতির পড়ব কোনোটাই মনে স্থির করিনি, এমত অবস্থায় আমার করণীয় কি? আমি কি নফল বা বিতির যে কোনো একটি স্থির করে সে অনুযায়ী নামাজ পূর্ণ করতে পারব?
2: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী তাকবীরে তাহরিমার আগে যেহেতু সুনির্দিষ্টভাবে বিতিরের নিয়াত করা হয়নি, তাই তা নফল হিসেবে ধর্তব্য হবে। এক্ষেত্রে তাকবীরে তাহরিমার পর বিতিরের নিয়াত করলেও তা ধর্তব্য হবে না।
1: এবারের প্রশ্ন করেছেন মোহাম্মদ বাকিবিল্লা বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, আমার বোন একদিন চাষ্তের নামাজ পড়ছিল, আমি তা খেয়াল না করেই ওকে জিজ্ঞাসা করলাম আমার জামাটা কোথায়, পরে ওর দিকে তাকিয়ে দেখি সে নামাজ পড়ছে, কিন্তু নামাজের ভিতরেই সে হাতের ইশারায় আমাকে বোঝালো জামা আলমারিতে আছে, তাই জানার বিষয় হলো এ কারণে কি তার নামাজ ভেঙে গিয়েছে?
2: শ্রোতা বন্ধু, আপনার বর্ণনা অনুযায়ী নামাজরত অবস্থায় হাত দ্বারা ইশারা করার কারণে আপনার বোনের নামাজ ভাঙ্গেনি, তবে কাজটি মাকরু হয়েছে, নামাজের মধ্যে হাত দ্বারা ইশারা করা মাকরু, তাই বিশেষ প্রয়োজন ছাড়া এমনটি করবে না।
1: সর্বশেষ প্রশ্ন করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান মাদারীপুর থেকে। তিনি লিখেছেন, ফরজ গোসল অবস্থায় কেউ যদি সিজদার আয়াত শোনে তাহলে পবিত্রতা অর্জন করার পর তার উপর ওই সিজদা আদায় করা কি ওয়াজিব?
2: শ্রোতা বন্ধু, গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শুনলে তেলাওয়াতে সিজদা ওয়াজিব হয়, তাই পবিত্রতা অর্জনের পর তাকে ওই তেলাওয়াতে সিজদা আদায় করতে হবে। হযরত ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহ ও সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ বলেন, গোসল ফরজ অবস্থায় সিজদার আয়াত শুনলে গোসল করার পর সে ওই সিজদা আদায় করবে। তবে মহিলাদের বিশেষ অপবিত্র অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হয় না, তাই এক্ষেত্রে পবিত্র হওয়ার পর সিজদা আদায় করতে হবে না। হাম্মাদ রহিমাহুল্লাহ বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর রহিমাহুল্লাহ ও ইব্রাহিম নাখাঈ রহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছি যে হায়েজ অবস্থায় কোনো মহিলা যদি সিজদার আয়াত শোনে তাহলে ওই সিজদা আদায় করা লাগবে কিনা। এর উত্তরে তারা উভয়ে বললেন, তাকে সিজদা আদায় করতে হবে না, নামাজ সিজদা থেকে আরও গুরুত্বপূর্ণ, অথচ তার উপর সেটি ফরজ নয়।
1: মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে শোনাচ্ছিলেন আর আমাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হচ্ছিল। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনছিলেন এবং জানা বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার নিয়ত করেছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন ও শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকট চিঠি লিখতে পারেন। এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামতও আমাদেরকে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সকলের জীবন হোক ইসলামী আলোয় আলোকিত, বরকতময় ও মহান আল্লাহর রহমতের পাক শিশিরে সিক্ত। এই দোয়া কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুত্তাকিম শুনলেন। পরিচালনা করেছেন মুফতি ইলিয়াস হোসেন, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ শানে হামদ। কণ্ঠ দিয়েছেন সাইদুর রহমান সাইদ, রচয়িতা শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তথ্যমন্ত্রী একথা বলেন। জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল, অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, মাদক চোরাচালান ও মাদকের প্রসার রোধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি গতরাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জেলা মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সমতলের পাশাপাশি নদীপথে বা সমুদ্রপথে মাদক চোরাচালান হচ্ছে, সে সমস্ত রুটে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুইটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে। বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্দা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস এবং সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও এখন ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছে আজ একটি স্কুলে এলো পাতারি গুলিতে অন্তত ৭ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছে। পুলিশ জানায়, নন্থাবুড়ি দেবসেরিন স্কুলে সন্দেহভাজন হামলাকারী ১৪ বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। স্কুলটিতে জরুরি পরিষেবা কর্মী পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ জনসাধারণকে দেবসেরিন স্কুল থেকে দূরে থাকতে অনুরোধ জানিয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানও আজ সৌদি আরবে পৌঁছেছেন। ডারউইনে ৩ দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানমালায় আপনাদের জন্য রয়েছে ছায়াছবির গান। প্রথমেই কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভিন ও এন্ড্রু কিশোর, আর গানটি নেওয়া হয়েছে রবি মাস্তান ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো নারীর মন ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভয়ানক বিশু ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও আয়ুব বাচ্চু।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো বাপ বড় না শ্বশুর বড় ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী ও মনির খান।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। আল্লাহ তালার খাস বান্দা, তারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে বেস্তে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন হামদ, আল্লাহ শানে পেশ করা হচ্ছে। কণ্ঠ দিয়েছেন খুরশিদ হাসান খান, রচয়িতা সাব্বির আহমেদ চৌধুরী।

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগি, তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগী।

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

0: অবাধ্য যারা পাপী বুজদিল, করিও না সেই মিছিলে সামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকল।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Shamim Khan. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir said there is no alternative for an independent, strong media establishing sustainable democracy and remarks as chief guest seminar told role of media and democracy organized by Television Editors Council. Rather, it's a culture. Therefore, tolerance, respect for differing opinions and democratic practices must be strengthened to establish sustainable democracy, he added. He also said democracy cannot stand on a strong foundation unless various state institutions are strengthened. Local Government, Rural Development and Cooperatives Minister said if freedom of expression, tolerance and responsibility are practiced more widely, the media will be able to play a more effective role. Information and Broadcasting Minister Zahiruddin Shopun said the government is working with journalists and media owners to protect the interest of the media. He said this at a seminar titled Role of Media in Sustainable Democracy, organized by Television Editors Council at a hotel in the capital today. There is no form of government's control on media. Rather, journalists, owners and government are jointly working to build an independent, responsible and economically sustainable media system, Zahiruddin Shopun said. The minister urged all concerned to consider the media not merely as a business institution, but as one of the most important pillars of the state and society, saying journalism and the media industry are different from any other sector. Home Minister Salahuddin Ahmed said the government would prepare an impartial list of top drug traffickers as part of its efforts to curb drug smuggling, prevent spread of narcotics and strengthen drug control across the country. He said this, newsman, after a district-level meeting on drug prevention and improvement of law and order at the Hill Town Circuit House in Cox Bazar last night. The minister said the government had decided to establish camps along drug trafficking routes through joint operations or in coordination with local law enforcement agencies. Instructions have been given to intensify patrols by Bangladesh Navy and Coast Guard on those routes, he added. At least 6 people have been killed and 10 others injured after a passenger bus lost control and ran over labourers waiting for work in Bogra this morning. The accident occurred in Irulia Silkibanda area on Bogra Naugaon Highway. Bogra Shadar Police Station officer in charge confirmed it, saying all victims were labourers and local residents. Police said a Shah Fateh Ali Poribahan bus travelling to Naugaon from Dhaka lost control after reaching Irulia Silkibanda area of the highway and crashed into an electric pole beside the road. 3 people were killed on the spot and several others were injured. With assistance from local residents, police rescued the injured and took them to Shaheed Ziaur Rahman Medical College Hospital in Bogra, where doctors declared 3 more people dead. Meanwhile, at least 8 people, including children, were killed and 25 others injured in head-on collision between 2 passenger buses on Dhaka-Sylhet Highway in Usmani Nagar Upazila of Sylhet District early today. According to police, a Dhaka-bound unique Poribahan bus from Sylhet collided head-on with a Bengal Poribahan bus travelling towards Sylhet from Dhaka after both vehicles reportedly lost control while attempting to overtake. The impact caused the buses to veer off the highway and plunge into a roadside ditch. At least 8 people, including students and teachers, were killed and several others injured after a student opened fire inside a school in Thailand. Police said the gunman, a 14-year-old 9th grade student at Debsirin School in Nonthaburi, later died by suicide. Authorities asked the public to stay away from school. Cricket in Bangladesh were 19 for 2 at stumps in the second innings on the second day of the 3-day warm-up match against host Australia 11 in Darwin today. Early Australia scored 355, losing all wickets in the first innings, and Bangladesh scored 263. Finally, weather and forecast valid till 1 tonight says the chances of rain are thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometres per hour over the regions of Borishal, Potokali, Noakhali, Kumilla, Chattogram and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banichik Shangbad Porchi, Nahida Mitu. চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারিক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1,60,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 18 আগস্ট রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো রাজস্ব সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী তারিক রহমান এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই 3 রাজস্ব শাখাকে একই প্ল্যাটফর্মে এনে রাজস্ব ব্যবস্থার দুর্বলতা, সম্ভাবনা এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টের প্রথম 5 দিনে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। এ সময় দেশে 60,20,00,000 মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় 83.7% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে একথা জানানো হয়েছে। এদিকে 4 ও 5 আগস্ট এই 2 দিনে প্রবাসীরা দেশে 196 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়ে এদিকে চলতি অর্থবছরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 3.46 বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল 2.86 বিলিয়ন মার্কিন ডলার। বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনার ঘোষণা দিয়েছে, তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা 25,000 টাকা। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 3,266 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,29,664 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 3,149 টাকা কমিয়ে 2,19,342 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 2,682 টাকা কমিয়ে 1,88,374 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 2,216 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,53,848 টাকা। আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95 টাকা, ক্রয় 122.95 টাকা, ইউরো বিক্রয় 144.60 টাকা, ক্রয় 141.99 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.51 টাকা, ক্রয় 165.50 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.58 টাকা, দিরহাম বিক্রয় 33.91 টাকা, ক্রয় 33.30 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 405.60 টাকা, ক্রয় 398.30 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.25 টাকা, ক্রয় 95.48 টাকা, মালয়েশিয়ান রিগগিত বিক্রয় 30 টাকা 50 পয়সা, ক্রয় 29 টাকা 91 পয়সা এবং থাইবাত বিক্রয় 3 টাকা 78 পয়সা, ক্রয় 3 টাকা 70 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গারোদের নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সালগিতাল। গ্রন্থনা উপস্থাপনায় মিলিতা দীপা ম্রি।
3: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতাল নাজিমা সাকান্তি কোন খুশি ই কাছ আনবাকসা দাসানি সালগাতাল প্রোগ্রামার চাকসুয়েঙা আঙা মিলিতা দীপামরি আঙা বেবের আ নাজিমা সাকান্তি নামতকেঙা আর বাংথাংনি নকটাঙ্গি মন্দিরাংখোবা নামি দোনেঙা ওয়ানদা কি আঙা নাসিমাংকু রিকুয়েস্ট জানাবাতনাসকা যে মানাঙা নাংথাং দিদিনি আমা পারাংকু নিয়েঙা নাসিমা সাকান্তি কোন মুথেলা ওয়ান বাক্সানা আর বাঙা দিকিন জানাবনাসকা থাঙ্গি আমা আপ্পারাংকু নামকি নি না সান্না জমা সাং ওদের সাম্বল রাখো হন্না থাঙ্গি আমা আপ্পা নকটাঙ্গি মান্দি খুঁজা দেখি আংছিঙি নকসু সংসুলো সাবা জমা সা দোয়া ওদে হ্যাংছিং থিসা নি রকনা নি সামনা মান্না গতা হ্যাংছিং সাম্বল রাখো বা হননি তাক ছাকনা দিবা সাম্বল রাখো দে নানি উজাওয়া ডক্টর রং নি গিয়েতা ছি হা সাম্বল রাখো দে উন্না নাঙ্গেন খাসার রেপিংরাং এ নাম্বি গপা সালু যে রেপিংরাং নাচিয়ানি সাল সিমাংনা ছিঙা খাসান সালাম রাখো জানাবেতনেস কা যে আমা আপা আদি আওয়াং বাজু রেপিংরাঙি আর আছু আম্বিরাংনি আছিয়ানি সাল সিমাং সাকান্তি না ছিঙা খাসান সালাম কোনে তেঙা না সিমাংনি জাঙ্গি থাঙো নাম্মানি উংছিনা স্ট্রংানি উংছিনা আর না সিমাংনি নাম্মা ছানচিয়ারাং আলথু আড়ি ছুসকানি কো মানছিনা না সিমাংনি আছিয়ানি সালু ছিঙা খুশি উঙি না সিমাংনা মংসা গান কো ডেডিকেট খাইতেঙা হ্যাঁ ছিং দিদি নাম্বি গপা গীত খো খাই বা ফুলনা গীত খো সেয়া শুল্ক হন্যা মুথেল রংদি আর গীত খো রঙা মুথেল রংদি আর লক্ষ্মী ঠিকতি ছামে নাংখো খাসারা ইয়া গীত খো খাই বা ফুলনা

কাসারপিনাং দাসাল দিয়ান সময়ুন সালগেতাল না দনসুগুবা সমরাং বন্নাহা নাসিমাং সালগেতাল প্রোগ্রাম কো খনাবো আর সালগেতাল মাই মাই প্রোগ্রাম কো এটকা ওদে সালগেতাল আরো বা খনা থরি দাকে নাসিমাং নি নামবি গপা খু পাথিয়া রাং নি কো আংনা জানাবেপো আর আং থাঙ্গি আমা আফারাং কো নক্সল সংসল আর বা খাসানাং বি গপা মন্দিরাং কো নাসিমাং খিয়ার খারম্বো নাসিমাং সাকান থিয়ান নামি দংতক রুম্বো মুথেলা

0: এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমরা কজন: রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার, মোহাম্মদ আহসান হাবিব, শিরিন বানু, এস এম আসাদুজ্জামান এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোসাম্মদ নূর জাহান এবং শাকির আহমেদ। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: হয় ইমাম সাহেব,
3: তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন, কোন বলেন।
3: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা। অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা। ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ

0: মোতা কইমা যায়। ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
1: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
0: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
0: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
0: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
0: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
3: আমিন।
0: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ, তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন, আগুন থেকে সাবধান থাকুন, হাতের কাছে ২ বালতি পানি এবং ১ বালতি বালি রাখুন। আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের এবারের নিবেদন দেশাত্মবোধক গান। গানের রচয়িতা প্রাণ গোপাল বিশ্বাস, সুরারোপ করেছেন উজ্জ্বল সিনহা। সবুজ শ্যামল বাংলাদেশ। দ্বৈতকণ্ঠে গিয়েছেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার।

0: প্রাণগোপাল বিশ্বাস রচিত দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার। দেশকে ভালোবাসুন এবং অন্যকে উৎসাহিত করুন, তবেই আপন প্রিয় মাতৃভূমি বাস উপযোগী ও স্বনির্ভর হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সবুজ প্রান্তরে। প্রিয় শ্রোতা, প্লাস্টিক দূষণ আধুনিক জীবনে এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এটি মাটি, জল ও বায়ুকে দূষিত করছে। প্রায় 2100 প্রজাতির জলজ ও স্থলজ প্রাণীর জীবন বিপন্ন করছে। এই নীরব ঘাতক খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক হিসেবে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যহানি ও পরিবেশগত বিপর্যয় ঘটাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিষাক্ত পৃথিবী রেখে যাচ্ছে। প্লাস্টিক জাতীয় জিনিস আধুনিক জীবনে বহুল ব্যবহৃত উপাদান হলেও পরিবেশের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ। প্লাস্টিক দ্রব্য বহুল ব্যবহার ও অব্যবস্থাপনার ফলে মাটি, পানি এবং বায়ু দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। পরিবেশের পাশাপাশি এটি মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ প্রভাব ফেলে। প্লাস্টিক দ্রব্য প্রস্তুত করতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক খাবার বা পানির সংস্পর্শে আসলে ধীরে ধীরে খাদ্যে মিশে যায় এবং এই রাসায়নিকগুলোই পরবর্তীতে মানবদেহে ক্যান্সার, হরমোনগত অসামঞ্জস্য এবং প্রজনন সমস্যার কারণ হতে পারে। এছাড়া প্লাস্টিক পোড়ালে বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস নির্গত হয়, এগুলো শ্বাসনালীর প্রদাহ, অ্যাজমা এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। প্লাস্টিক মাটির সঙ্গে মেশে না, বরং মাটির উর্বরতা শক্তি নষ্ট করে। প্লাস্টিক নদীর তলদেশে জমা হয়ে নদীর তলদেশ ভরাট করে ফেলে। ঢাকা শহরের পয় নিষ্কাশনের 80% ড্রেন পলিথিন ব্যাগ কর্তৃক জমাট বেঁধে আছে, যার দরুন সামান্য বৃষ্টি হলেই ঢাকা শহরে দেখা দেয় অসহনীয় জলাবদ্ধতা। এছাড়াও প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশিয়ে জলজ প্রাণীর জীবন এবং খাদ্যচক্রকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারের সবুজ বাংলায় প্লাস্টিক দূষণ আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস এবং ভবিষ্যৎ সংকট, এই বিষয়ের উপর শুনবেন একটি সাক্ষাৎকার।
3: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় প্লাস্টিক দূষণ, আমাদের দৈনন্দিন অভ্যেস এবং ভবিষ্যতের সংকট। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সাথে আছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইবো প্লাস্টিকের ব্যবহার ও বিস্তার সম্পর্কে।
4: জি, ধন্যবাদ। আসলে প্লাস্টিক ছাড়া আধুনিক জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। বাজারে পণ্য কেনা বেচা, খাদ্য সংরক্ষণ, চিকিৎসা সরঞ্জাম, ইলেকট্রনিক পণ্য, পানির বোতল, খেলনা, সব ক্ষেত্রে প্লাস্টিকের যেন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোতে পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের সহজলভ্যতা এই সমস্যাটাকে যেন আরো জটিল করে তুলেছে।
3: বিস্তার এবং ব্যবহার তো আমরা জানলাম, এবার একটু জানবো আপনার কাছ থেকে প্লাস্টিক দূষণের প্রধান কারণগুলো আসলে কি।
4: জি, প্লাস্টিক দূষণের আসলে অনেকগুলো কারণ রয়েছে, তবে দুই একটি না বলেই না। প্লাস্টিক দূষণের মূল কারণ হলো মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতা। আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্লাস্টিক ব্যবহার করি এবং ব্যবহার শেষে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার কথা ভাবিও না। শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য সংগ্রহ ব্যবস্থা এবং শিল্প কারখানার প্লাস্টিক বর্জ্য নদী ও খালবিলে ফেলার প্রবণতা বেড়েই যাচ্ছে। পাশাপাশি প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণের কিন্তু মারাত্মক আকার ধারণ করছে।
3: পরিবেশের উপর প্লাস্টিক দূষণের মারাত্মক প্রভাব রয়েছে, এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে।
4: প্লাস্টিক দূষণের কারণও যেমন অনেক বহুবিধ, প্লাস্টিক দূষণের কিন্তু প্রভাবও এটাও কিন্তু অনেক। বিভিন্ন ধরনের প্রভাব আমাদের পরিলক্ষিত হয় আমাদের পরিবেশের উপরে বা আমাদের সমাজের উপরে। যেমন প্লাস্টিক কিন্তু সহজে পচে না, বরং এটি শত শত বছর পরিবেশে টিকে থাকে। মাটিতে জমে এটি উর্বরতা নষ্ট করে এবং স্বাভাবিকভাবে এটা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। নদী, খাল ও নালায় জমে থাকা প্লাস্টিক পানির স্বাভাবিক যে প্রবাহ সেটাকে বাধাগ্রস্ত করে, ফলে এক প্রকার জলবদ্ধতা সৃষ্টি করে থাকে, যার ফলে বন্যার ঝুঁকি তো বেড়ে যায় স্বাভাবিকভাবে। এছাড়াও সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের দূষণের কারণে মাছ, কচ্ছপ ও পাখি সহ অসংখ্য প্রাণী মারা যাচ্ছে। এতে পরিবেশের স্বাভাবিক যে ভারসাম্য সেটা ক্রমশ বিনষ্ট হচ্ছে।
3: পরিবেশের উপর প্লাস্টিকের দূষণের প্রভাব সম্পর্কে জানলাম, এবার একটু জানতে চাইবো আপনার। আপনার কাছে মানব স্বাস্থ্যের উপর কি রকম প্রভাব ফেলতে পারে?
4: পরিবেশ আসলে এই মানব জাতিকে কেন্দ্র করে আর কি, তো মানব স্বাস্থ্যের উপরে প্লাস্টিক দূষণের প্রভাব খুবই মারাত্মক। যেমন প্লাস্টিক দূষণ মানব স্বাস্থ্যের জন্য একটা মারাত্মক হুমকি, যেটি একটু আগে আমি বলছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হয়, যাকে আমরা সাধারণত আপনি জানেন যে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। তো এই মাইক্রোপ্লাস্টিক খাবার, পানি ও বাতাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া প্লাস্টিক পোড়ালে নির্গত বিষাক্ত গ্যাস নির্গত হয়, সেই বিষাক্ত গ্যাসটি আমাদের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এমনকি ক্যান্সারের কারণও হতে পারে।
3: প্লাস্টিক দূষণ প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে আমরা জানি, এবারে জানবো অর্থনীতি ও সমাজে কেমন প্রভাব ফেলছে।
4: প্লাস্টিকের দূষণের প্রভাব শুধু যে পরিবেশ ও স্বাস্থ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, বরং এটি দেশের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলে থাকে। নদী ও সাগরে প্লাস্টিক জমে মৎস্য সম্পদ হ্রাস পায়, যার ফলে জেলে সম্প্রদায়ের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। পর্যটন এলাকাগুলো প্লাস্টিক বর্জ্যে দূষিত হলে পর্যটকের সংখ্যা কিন্তু কমে যায়, যা জাতীয় আয়ের উপর অবশ্যই একটি নেতিবাচক প্রভাব ফেলে থাকে।
3: আমরা এতক্ষণ অনেক সমস্যার কথা জানলাম, এবার একটু সমাধানের কথা জানবো। প্লাস্টিক দূষণের সমাধান ও করণীয় কি?
4: প্লাস্টিক দূষণ রোধে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য বা রিসাইক্লিং পণ্যের ব্যবহার করতে হবে। বাজারে গেলে কাপড় বা পাটের ব্যাগ ব্যবহার, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করা খুবই জরুরি। রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর আইন প্রয়োগ করা, পরিবেশ বান্ধব বিকল্প উৎপাদনে উৎসাহ প্রদান এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে উল্লেখ হচ্ছে আমাদের সরকার যে ১৭টি ধরনের প্রোডাক্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এই ধরনের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার্য প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিক ব্যবহারকে, প্লাস্টিক পণ্যের ব্যবহারকে আমরা সর্বদা নিরুৎসাহিত করছি এবং এর জন্য আমাদের প্রায়শই বিভিন্ন মোবাইল কোর্ট থেকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি নেওয়া হয়ে থাকে।
3: অনেক ধন্যবাদ এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের সাহায্য করার জন্য। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে।
2: প্রিয় শ্রোতা, এই পরিবেশকে নিয়েই যেহেতু আমাদের জীবন, তাই এখন শুনবেন পরিবেশ বিষয়ক একটি চমৎকার গান।

0: শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে কিন্তু চলে এসেছি আমাদের আজকের সবুজ প্রান্তরের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, আজকের সবুজ প্রান্তরের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বৈশাখী খাতুন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয় কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। মন্ত্রী আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে। গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আজ রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশে পড়াশোনা শেষে তরুণরা দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন এবং রাষ্ট্র গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারেন। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ ১৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সকালে ঢাকাগামী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ শ্রমিক নিহত হন। থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছাত্র শিক্ষক সহ অন্তত ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায়, ননথাবুরির দেবসেরিন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ১৪ বছর বয়সে ওই বন্দুকধারী পরে আত্মহত্যা করে। কর্তৃপক্ষ জনসাধারণকে স্কুল থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল দেশটির সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার খবর নিশ্চিত করে সমুচিত জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আজ জেদ্দায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনীর প্রধান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও আজ সৌদি আরবে পৌঁছেছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৫ রান এবং বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় ইংরেজিতে সংবাদ।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান হ্যাজ সেড দেয়ার আর মেনি প্রবলেমস ইন দ্য জুডিশিয়ারি। দ্য বিগেস্ট ক্রাইসিস ইন দ্য জুডিশিয়ারি ইজ দ্য ল্যাক অফ জাজেস উইথ হিউম্যান ভ্যালুস। ইফ আই চুজ দ্য জুডিশিয়ারি অ্যাজ এ প্রফেশন, দেন আই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট আই হ্যাভ নট কাম টু ওয়ার্ক লাইক আদার জবস। Judges should remember that I have come here to establish justice, to exercise the sovereign power given by God. He said this while speaking at the discussion meeting on future Sholokupa and the memorial meeting of the late renowned artist Mustafa Monwar at the Sholokupa Upajila Parishad Auditorium in Jhinaidah, today as chief guest. Regarding the transparency of the judiciary and the people's expectations towards the judiciary, the law minister said, "My dream is a judiciary where a poor and helpless person can trust and believe after God." He also said, "Sheikh Hasina has said that she will return to the country in December. I also want to believe that he will return to the country in December and go to jail with the responsibility of genocide. Let's go through the legal path. The power of the law is very long. The law will run at its own pace." Deputy Commissioner Mohammad Noman Hussain, Police Super Mia Mohammad Ashish bin Hassan, Sholokupa Upujila Executive Officer, General Secretary of Upujila BNP, along with the District Administration, Police Administration, leaders and activists of various political parties and representatives of different professions were present at the time. The opposition leader of National Parliament and Amir of Bangladesh Jamaat-e-Islami, Dr. Shafiqur Rahman, exchanged views with the media workers at the Circuit House Auditorium in Bagerhat today. Speaking on the occasion, he said, "We cooperate and oppose within the parliament. Where cooperation is needed in the national interest, we cooperate. And where opposition is needed, we oppose. We'll always have a responsible and strategic role in the needs of the state. Our role as an opposition party has been constructive since the first day and we will continue to do so." Presided over by the Amir of District Jamaat-e-Islami Rejaul Karim, the meeting was attended among other by members of Parliament, Principal Mohammad Moshur Rahman, Sheikh Manjurul Haq Rahat and Principal Abdul Alim, Secretary of District Jamaat-e-Islami Sheikh Mohammad Yunus, President and General Secretary of the Press Club, as well as the media workers. Later, he attended the Rukun Conference of Jamaat-e-Islami at Bagerhat Aliya Madrasa as chief guest. The result of this year's Secondary School Certificate SSC and equivalent examinations will be published on August 10. A total of 18,57,344 candidates appeared in the examinations under the country's 11 education boards. Of them, 9,30,305 were male and 9,27,039 were female candidates. Saplings of tree were distributed among 100 poor and low-income generating at Shimakhali Bazar area under Shalikha Upazila in Magura today. Member of Parliament Nawaz Halima Arli distributed these saplings as chief guest. A large number of party leaders and workers as well as the local elite were present at the time. The local traders association and state. 100 fruit and wooden saplings were planted in the Benapol International Checkpost area today. General Secretary of Benapol Municipal BNP inaugurated it as chief guest. Presided over by the Vice President of Municipal BNP, the function was attended by a large number of party leaders and workers. The two-day-long Dr. Kaji Motahar Hussain International Standard Rating Chess Competition began at Shohid Abrar Fahad Stadium in Kushtia today. Member Secretary of District BNP Engineer Jakir Hussain Sharkar inaugurated it as chief guest. Presided over by the President of the Association of Chess Players Bangladesh Kushtia Branch, the inaugural function was attended among other by the Additional District Magistrate, Convener of District BNP, District Sports Officer and members of the Organizing Committee. 66 competitors, including 3 Indians, are taking part in the competition. Finally, weather in Forecast Valley till on tonight says there are chances of rain or thunder shower with temporary south-south sterling gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা।
3: পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 5ই আগস্ট পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এ উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন খুলনা নানা কর্মসূচির আয়োজন করে। সকাল 9টায় নগরীর শিববাড়ি মোড় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বেলা 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনার জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক খুলনা মিজ হুরে জান্নাত।
4: জবাবদিহিতা এবং দেশপ্রেমের মূল্যবোধ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1952 ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 2024 জুলাই গণ অভ্যুত্থান, এই ধারাবাহিক ইতিহাস আমাদের শেখায় অধিকার কখনো সহজে অর্জিত হয় না। অধিকার অর্জন করতে হয় সাহস, সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতেও আমরা অসংখ্য পরিচিত ও অপরিচিত শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই সত্যেরই পুনরাবৃত্তি প্রত্যক্ষ। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নেতৃত্বে যে শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা হয়েছিল তা পরবর্তীতে বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সর্বজনীন গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র, শিক্ষক, অভিভাবক, শ্রমজীবী, কৃষক ও পেশাজীবী সহ সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। খুলনার শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী এবং সাধারণ মানুষও এই গণ অভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন। খুলনার শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ আমাদের ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যবিহীন সমাজ নির্মাণে নিরন্তর প্রেরণা যোগাবে। বাংলাদেশ সরকার জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসন খুলনা সরকারের গৃহীত এইসব উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
3: অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে।
5: জুলাই 19 তারিখে মারা গেছেন, আপনারা সবাই আমার সাকিবের জন্য দোয়া করেন। এই বললাম মন্ত্রী করবেন আমার সাকিবের জন্য, আপনারা সবাই আমার সাকিবের জন্য একটু দোয়া করেন, এটাই আমার কাজ।
6: জুলাই বিপ্লব 2024 সালের 9ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে প্রায় 1500 মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হয় 20,000-এরও অধিক মানুষ। তবে এই বিপ্লবকে এইভাবে থামানো যায়নি। জুলাই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি সচেতন হই, একত্রে দাঁড়াই, তবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। পরিশেষে বলতে চাই, জুলাই বিপ্লব শুধু একটি আন্দোলন নয়, একটি চেতনা, একটি আশা যে বাংলাদেশ আরও সুন্দর, সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হতে পারে। জয় হোক সত্যের, জয় হোক জনগণের, জয় হোক বাংলাদেশের, সবার আগে বাংলাদেশ।
7: খুলনার ইতিহাস নিয়ে কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, 2ই আগস্টে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় গুলির সামনে যখন আমরা যাচ্ছিলাম, তখন আমাদের প্রশাসনের একজন ব্যক্তির কথা বলবো, তৎকালীন সম্ভবত ABC ছিলেন, মুনতাসির ভাই নাম করে। উনি আমাদেরকে যে সাহায্যটা করছে ওনার সাহায্যের কথা আজকে এই জায়গাটা আমরা খুব কম জায়গায় দেখি। যখন আমরা পুলিশ সামনে যাচ্ছি, উনি ওইখানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন উনি আমাদের যে বিজিবি ছিল সম্ভবত বিজিবিদেরকে গুলি নির্দেশ গুলি করতে মানা করেন। এরপরে সামনে যেয়ে যখন আমরা আরো দেখি পুলিশের গুলির পাতায়, পুলিশ আমাদের আগে উনি দাঁড়িয়ে থেকে আমাদেরকে অনেকটা প্রোটোকল দিচ্ছিলেন যে গুলি যেন না চালানো হয় আমাদের উপরে। সেই জায়গা থেকে একটা সময় পরে যখন পুলিশ আবারও গুলি চালানো শুরু করে বড়ি টানার থানার ঠিক সামনে, তখন ওনাকে দেখছি উনি আমি আর আমাদের আল মুজাহিদ আকাশ ভাই আমরা তিনজন থেকে একেবারে সামনে গুলি অল্প কাছে থেকে দাঁড়িয়ে আছি, এর ভিতরে গুলি শুরু হয়েছে। উনি সামনে থেকে যখন থাকছে না হইলে হয়তো আমাদের অবস্থা আজকে এখানে নাও থাকতে পারতো। উনি সামনে ছিলেন বলে পুলিশ আমাদেরকে গুলি করেনি এবং উনি পরবর্তীতে পুলিশকে গুলি থেকে গুলি করতে মানা করছিলেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই সরকারি কর্মকর্তাকে, হয়তো উনি এখন খুলনায় নাই, তো যেখানে আছে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল।
8: আমি আহত, আমি দুলাই যোদ্ধা, আমি বুঝাইবো, আমি কখনো জানতামই না যে আসলে আমরা স্বাধীন হব, আমরা সরকার থেকে চিকিৎসা পাবো। আমি যখন আহত হয়েছি আমি কি ভেবেছিলাম সরকার থেকে আমাকে টাকা দিবে, সরকার থেকে চিকিৎসা দিবে? আমরা তো জানতাম না এরকম কিছু হবে।
9: প্রধান, আমার দৃষ্টিতে খুলনা স্বাধীন হয়েছে 33শে জুলাই। খুলনায় সব থেকে বেশি রক্ত ঝরেছে, আন্দোলন সংগ্রাম হয়েছে খুলনা ভার্সিটি, হরিটাঙ্গা থানা, জিরো পয়েন্ট, গল্লামারি, সোনারাঙ্গা, এই সব স্তরে। আমি স্মরণ করতে চাই যে সব জুলাই ভাইরা শহীদ হয়েছেন তাদের এই আত্মত্যাগে। আমাদের আহত ভাই পূজায় ভাজে কথা বললেন যে আমাদের সকলে মিলে এই দেশটাকে গঠন করতে হবে।
3: এছাড়া আমাদের চলমান মাইক্রোফোনে কথা বলেন যারা,
10: কেন আমরা এটা করলাম?
11: অবশ্যই দরকার তো ছিল স্বাধীনতা। আমরা
10: আপনার নাম পরিচয়টা
11: দিতে যাচ্ছে না, এটা আপনি
10: ঠিক রাখেন, প্রয়োজন নেই বলে।
11: 5ই আগস্ট আমাদের প্রয়োজন ছিল, কারণ একটা সুদীর্ঘদিন 17 বছর ধরে আমরা একটা স্বৈরাচারী শাসকের আন্ডারে ছিলাম, দেশে বিভিন্ন রকম বৈষম্য হয়েছে, হ্যাঁ কেউই শান্তিতে থাকতে পারি নাই, যার কারণে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করছে, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই, হ্যাঁ। তো এই গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্ট ঘটলো, 5ই আগস্টের পরে আমরা এখন মোটামুটি একটা স্বৈরাচার থেকে মুক্তি লাভ করছি, এই কারণে 5ই আগস্ট আমাদের দরকার ছিল।
12: 5ই আগস্ট 2024 37শে জুলাইয়ের নামে বা ওই তারিখ ধারণ করে সেদিন কিন্তু প্রকাশিত হয়েছিল এবং বিজয় হয়েছিল। এখন সেই বিজয়ের মধ্য দিয়ে শহীদদের রক্তের প্রত্যেকটি ফোঁটা অগ্নিস্ফুলিঙ্গ হয়েছিল এবং সে অগ্নিস্ফুলিঙ্গে ফেঁচিবাদের পতন হয়েছিল, আর ফেঁচিবাদের পতনের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান জেগে উঠেছিল। কিন্তু আমরা যদি আজকে 2 বছর পরে দেখি, ওই গণ অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে, চাঁদা সন্ত্রাস মাদক দুর্নীতির বিরুদ্ধে। হয়তো অনেক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা কি পরিবর্তন ছিল? একটা ফ্যাসিবাদ, সেখানে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এসছে, এটা পরিবর্তন। পরিবর্তন এসছে হয়তো সরকারি দল বিরোধী দল এরা এক জায়গায় অনেক সময় আসতে পারেনি, আমরা এক জায়গায় বসে হয়তো কথা বলছি, এটার পরিবর্তন। বিরোধী দল বিরোধী দলের জায়গায়, জনগণ জনগণের জায়গা, প্রত্যেকের জায়গা থেকে আমাদের অপ্রাপ্তি যেগুলো আছে সেগুলো পূরণ করার জন্য ভূমিকা পালন করবে 2 বছর পূর্তিতে, এটা হচ্ছে প্রত্যাশা সকলের কাছে।
13: জুলাই অভ্যুত্থান দিবসের 2 বছর পূর্তি, জুলাই অভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে ভাবগাম্ভীর্যপূর্ণভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে। তবে আজকে এই দিনে যখন আমরা জুলাই অভ্যুত্থানের 2 বছর উদযাপন করছি, সেই একই দিনে আমাদের অনেক আহত জুলাই যোদ্ধারা হাসপাতালে কাটাচ্ছে, আমরা তাদেরকে এই দিনে দাঁড়িয়ে স্মরণ করছি, একই সাথে স্মরণ করছি সেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদেরকে আজকে এই দিনে স্মরণ করছি। আমরা এই জুলাই অভ্যুত্থান যেই আশা নিয়ে যুদ্ধের ময়দানে উত্তীর্ণ হয়েছিলাম ও রাজপথে তার রক্ত ঢেলে দিয়েছিলাম, আমরা আশাবাদী একদল একঝাঁক তরুণ তারা স্বপ্ন বুনেছিল জুলাই অভ্যুত্থানে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, আশা করছি এই তরুণরাই আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের সামনে এগিয়ে আসবে।
14: আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান, আমি সাংবাদিকতা করি, আমি বাংলাদেশ সংবাদ সংস্থা খুলনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছি।
15: মানুষের মধ্যে যারা ফ্যাসিস্ট বা ফ্যাসিস্ট কি যে একক ক্ষমতা মানে গণতন্ত্র মানে না, বা কারোর অধিকার অন্যের অধিকার প্রতিষ্ঠা করতে জানে না, ভিন্ন রাজনৈতিক দলের অধিকার দিতে জানে না, তো তারা হচ্ছে ফ্যাসিস্ট।
3: আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
16: আমাদের অঞ্চলে যে চেতনা সৃষ্টি করে দিয়ে গেছে, 4 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ রাজপথে নেমে এসে যে লড়াই সংগ্রাম করে যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেই বাংলাদেশটাকে আমাদেরকে নতুন করে গড়তে হবে।
3: বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, চেয়ারম্যান খুলনা ওয়াসা।
17: মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, মানুষকে গণতন্ত্র, মানবিক সমাজ, ন্যায় বিচার, বৈষম্যমূলক আচরণ থেকে নিবৃত্ত করা এবং সাম্যের একটা সমাজ চেয়েছিলাম। এখনো তাই এই ক্রাই, ইন্ডিয়ার চাহিদা, এটা যেন আমাদের বজায় থাকে। আর এটা বজায় থাকতে গেলে আপনাদের কাছে রেসপেক্ট করতে হবে। আমি এই আন্দোলনের একজন মানুষ, আমি হয়তো ওনাদের মতো অত বেশি ক্ষিপ্র ছিলাম না। আমি হয়তো আমার ওই সময় অর্থাৎ 2008 সালের পর থেকে যে নিপীড়নের শিকার সারা দেশের মানুষ হয়েছে, আমিও তার একজন। আমিও মামলায় আসামি হয়েছি, জনগণের দ্বারা নির্বাচিত মেয়র হওয়ার পরেও আমি জেলে গেছি এবং দীর্ঘদিন জেলে থেকে আমি জানি কি অস্বস্তিতে আমাদের দিন যাপন করতে হয়েছে। যাই হোক, এখন যেটা কথা সেটা হলো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এবং তরুণরা বলেছেন সবাইকে ওম করতে হবে আর সবাইকে মর্যাদা দিতে হবে, তাহলে কিন্তু আমরা যে মানবিক বাংলাদেশ গড়তে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, ন্যায় বিচারে বাংলাদেশ গড়তে চাই, সেটা সম্ভব।
3: পুলিশ সুপার খুলনা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,
18: আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এটাই আসলে আমার প্রত্যাশা। আমরা চাই দেশটাকে সুন্দর করতে, সুন্দর বাংলাদেশ তৈরি করবো, এটাই প্রত্যাশা। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমি একটা কথা বলবো, 5 আগস্টের পরে আসলে খুবই হরিবল অবস্থায় ছিল বাংলাদেশের যে কোনো অঞ্চলের তুলনায়। খুলনার অবস্থা সবচেয়ে খারাপ ছিল, বর্তমানে আমাদের জেলা বলেন, মেট্রোপলিটন বলেন, এখন অনেক ভালো অবস্থায় আছে। আগে যে হারে গোলাগুলি বলেন, মার্ডার, এগুলো অনেক কমে গেছে। এখন আমরা চেষ্টা করছি আমাদের জেলা পর্যায় থেকে, আমাদের মেট্রোপলিটনের পর্যায় থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জনগণদের যাতে আমরা সার্ভিস দিতে পারি, জনগণের পাশে থাকতে পারি এবং আইন শৃঙ্খলার অবস্থা ভালো রাখতে পারি। আগামী দিনেও সর্বোচ্চ চেষ্টা করবো। তা আমি আপনাদের সকলের সাথে দোয়া চাই, আমরা যাতে আপনাদের সেবা করতে পারি, দেশকে ভালো রাখতে পারি।
3: ডিআইজি খুলনা রেঞ্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,
19: 5 আগস্ট জুলাই গণতন্ত্র দিবস, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। জনগণের অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের প্রত্যাশায় সঙ্গে এটা গভীরভাবে সম্পর্কিত। একটি জাতির ইতিহাসে কিছু সময় আসে যখন সাধারণ মানুষ নিজেদের অধিকার, ন্যায় বিচার এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হয়। জুলাই মাসের ঘটনা প্রবাহ তেমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে স্মরণ করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, তাদের প্রত্যাশা এবং দাবি নিয়ে রাজপথে নেমেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাই 5 আগস্ট তাৎপর্যপূর্ণ দিনে পরিণত হয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব মানুষকে যারা এই আন্দোলনের সময় জীবন হারিয়েছেন, আহত হয়েছেন অথবা নানা ধরনের ত্যাগ স্বীকার। তাদের আত্মত্যাগ আমাদের মনে করে দেয় স্বাধীনতা, অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে নাগরিকের দায়িত্বশীল ভূমিকা। আসলে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল নাগরিকের সমান অধিকার থাকবে, সমান মর্যাদা থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে। আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে আমাদের দায়িত্বশীলভাবে করা উচিত, গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং বিদ্বেষমূলক প্রতারণা থেকে সবার দূরে থাকা উচিত, সত্য যাচাই করে মত প্রকাশ করা উচিত সচেতন নাগরিকদের। আমাদের সংবিধান, আইন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ এগিয়ে, ন্যায় হচ্ছে আমাদের বড় অঙ্গীকার।
3: কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ সাজ্জাদুর রহমান বলেন,
20: আমি আমার বাসার পাশে দেখেছিলাম, আমি একটা লোককে 20 বছর ধরে চিনি, যিনি 5 বছর নামাজ পড়তেন, কোনো বিরোধে ছিলেন না, তাকেও কিন্তু অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছিল, যেটা আমাকে খুব শোকান মতো করেছিল। তো এইরকম আর কি অনেক ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে কিন্তু আজকে আমরা সেই একটি যে মুক্ত পরিবেশ পেয়েছি, এটা কিন্তু খুব সহজে আসে। আমি এখন যেখানে আছি, আজকের দেশে আমি বলবো না, সেই খুলনা মহানগরীকে আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি, এই জন্য আমি আমার পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করছি এবং এখানকার পরিবেশ ভালো করার জন্য আমার আন্তরিক চেষ্টা থাকবে। এবং আপনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমি সব সেক্টর থেকে সহযোগিতা পাই, অবশ্যই আমরা খুলনা নগরীকে একটি ভালোভাবে উপস্থাপন করতে পারব।
3: প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য খুলনা চার এস কে আজিজুল বারী হেলাল।
20: আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারি না, জুলাই যোদ্ধারা সেটা করতে পারে না, কারণ আমরা প্রতীক্ষা রাখবো যে আমাদের এই জুলাই যোদ্ধারা করে না। আমরা বাংলাদেশ এখন পুনর্গঠনের রাজনীতি করব। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে 17 বছরে মানসিকভাবে পারিবারিকভাবে শারীরিকভাবে তিনি যতটা নির্যাতন হয়েছে এখনো যে ব্যথা অনুভব করে, যদি প্রতীক্ষা করি আমি তাদের বিরুদ্ধে আমি আইনের আওতায় আমি মারধর করি তাহলে কি আমার ব্যথা কমবে? মনে রাখবেন যে বিএনপি একটা পেন্সিল মানসিকতার দল, পেন্সিলের সব পক্ষে করি গতকাল প্রেস ক্লাবে বলেছি যে পেন্সিলের পিছনে ইরেজার থাকে, ভুল হলে আমরা আবার মুছে দিতে পারি, সুস্থ দিতে পারি, পেন্সিলের ছবি আঁকলে ভুল হলে সুন্দর করে মুছে দিয়ে আবার নতুন করে ছবি আঁকা যায়, লেখা ভুল হলে মুছে দিলে আবার সুন্দর করে লেখা যায়। বিএনপি কলম মানসিকতার দল না, যে কলম যে লিখলাম কাটলে আবার অসুন্দর দেখা যায়, খাটখেরা দেখা যায়, একরকম হয়ে যায়। কলম মানসিকতা মানে একরকম মানসিকতা, বিএনপি হলো পেন্সিল মানসিকতা। দম্ভ করে একজন পুলিশ অফিসার বলেছিল বাংলাদেশকে, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তারপর বলতে হবে, দম্ভ করে বলেছিল আমাদের সরকার ইন্টারপোলের রেড নোটিশ জারি করে দুবাইকে গ্রেফতার করা হয়েছে। এবং আমি আমার দৃঢ় বিশ্বাস রাজনীতিবিদ হিসাবে আমি দীর্ঘদিন খুলনা রাজনীতির সাথে জড়িত, বিশেষ করে শেষ 5 বছরে আমি হেভিলি কানেক্টে, আমার দৃঢ় বিশ্বাস খুলনা রাজনীতিবিদ এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দেয় না, এটা বিএনপিও জামাত তার এনপিও তারা দেয় না, আমার দৃঢ় বিশ্বাস। কারণ তারা একটা রক্তাক্ত সংগ্রামের ফলে মানে খাঁটি শোনা হয়
3: সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন বলেন,
20: খুলনা বিভাগ দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ভূমিকা পালন করেছে, মহান মুক্তিযুদ্ধের মতোই জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষ সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে খুলনার বহু তরুণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দেশের প্রতি ভালোবাসা, ন্যায়বোধ এবং মানুষের প্রতি দায়বদ্ধতা কোনো বৃথা যায় না। তাদের আত্মার প্রতি খুলনা বিভাগের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা এবং আন্তরিক শ্রদ্ধা। একই সঙ্গে আমরা স্মরণ করি জুলাই গণ অভিযানের সকল শহীদকে যাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। আমরা আহত জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের অনেকেই শারীরিক এবং মানসিকভাবে কষ্ট বহন করে সাহসের সঙ্গে জীবনযাপন করছেন, তাদের এই দৃঢ়তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। ইতিহাস শিক্ষা নেওয়ার প্রকৃত সম্মান জানানো আত্মত্যাগের স্মৃতি কখনো অংশগ্রহণ হয় যখনই আমরা আমাদের দায়িত্বশীলভাবে করেছি। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়, মানবিকতা এবং দায়িত্ববোধের পরিচয় জানা, কারণ প্রতিটি উন্নত রাষ্ট্রই অবকাঠামো দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে মূল্যবোধ, সুশাসন, আইনের শাসন, নাগরিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। আজকে যারা তরুণ সমাজ রয়েছে তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, তোমরা জ্ঞান অর্জন করো, দেশকে ভালোবাসো, ভিন্নমতকেও সম্মান করতে শেখো, আইনের প্রতি শ্রদ্ধা রাখো এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। প্রযুক্তি, শিক্ষা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ আরও সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।
3: আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
0: রব্বুল আলামিন, সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর শহীদদের যারা এদেশের মানুষের অধিকার, ন্যায় বিচার এবং কল্যাণের আকাঙ্ক্ষায় নিজেদের জীবনকে বাজি রেখে শাহাদাত বরণ করেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে মাবুদ গো মেহরবানি করে শাহাদাতের মর্যাদায় তাদেরকে আপনি সমাসীন করে দেন। রব্বুল আলামিন শোক সন্তপ্ত পরিবারকে সবরে

0: সৃষ্টিকারীদের মেহরবানি করে আপনি শিফায়ে কামেলা দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ আমাদের এই জন্মভূমি বাংলাদেশকে শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধির পথে পরিচালিত করেন। আল্লাহ এদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার, চোরাকারবারি, কালোবাজারি, সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী, অদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে মেহরবানি করে নস্যাত করে দেন। আল্লাহ সকল প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল প্রকার সুধীবৃন্দদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি, মেহরবানি করে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের সকলের এই নেক দোয়াগুলিকে আপনি কবুল করে নেন এবং আমাদের অন্তর থেকে সকল প্রকার হিংসা বিদ্বেষ, পরশ্রী কাতরতা, পরনিন্দা পরিহার করে সম্প্রীতির অপূর্ব বন্ধনে আবদ্ধ হয়ে এদেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।
1: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হলো। ধারা বর্ণনায় আবু সাইদ জান কাদরী, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন দেশাত্মবোধক গান শুনবেন।

বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 আগস্ট 2026 খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময়ে বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। ঘোষণাটি শুনলেন।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন নাতে রাসুল শুনবেন।

নাতে রাসূল শুনলেন, তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি, আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। আল কোরআন। সমস্ত জমিনে মসজিদ যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে আহমদ শুনবেন।

0: আল্লাহ পাকের সামনে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৮৩%, সন্ধ্যে ৬টায় ৭২%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:৩১, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৩৭। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা রিয়া নিউসান। Met Office forecast for the inland river Port Valley till 1 a.m. says that there are chances of rain or thunder shower in association with temporarily south or southeasterly gustier squally wind at a speed of 45 to 60 km per hour over the region of Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Coxsbazar. River ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporary gusty wind may expected at many places over Dhaka, Mamansingh, Borishal, Chattogram and Sylhet division, few places over Rangpur, Rajshahi and Khulna division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded in Sylhet 33.5 degrees Celsius and lowest at Narayanganj 22.6 degrees Celsius. Temperature as recorded in Dhaka today was a maximum 32.1 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity recorded in air at 9 a.m. 83%, 6 p.m. 72%. The sun rises over Dhaka tomorrow at 5:31 a.m. sets at 6:37 p.m. That's the end of the weather report for this time.
1: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রবিবার কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করবেন। এ সময়ে বাহারছড়া, সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে এবং হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, ৫৫৮ কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে। ঘোষণাটি শুনলেন। নারী ও শিশু পাচার কাজে যারা নিয়োজিত তারা দেশ ও জাতির শত্রু, আসুন তাদেরকে প্রতিহত করতে আমরা এগিয়ে আসি। বিদেশে চাকরি বা কর্মের প্রলোভনে ভুলে কোনো মা বোন নিজের ক্ষতি ডেকে আনবেন না। আমরা সবাই আমাদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখি। নারী ও শিশু পাচারকারীদেরকে আসুন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেই। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করুন। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধন গান শুনবেন আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে।

0: আঞ্জুমান আল আলামিয়ার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন পঙ্কজ কুমার রায়। বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টা বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফফাত সানিয়া ন্যান্সি। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগে অনেক সমস্যা রয়েছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হল মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। বিচার বিভাগের স্বচ্ছতা ও বিচার বিভাগের প্রতি জনগণের প্রত্যাশা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমার স্বপ্নের বিচার বিভাগ হল যেখানে একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে সৃষ্টিকর্তার পরেই যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, এমন একটি বিচার বিভাগ চাই আমি। শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন,
2: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করি, করতে চাই। উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনি পথ ধরে হাঁটুক। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।
1: জেলা প্রশাসক মোহাম্মদ নুমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। মহিলা শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগ বিএনপির উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে, তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপি যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার সুযোগ নেই। তিনি আজ কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ চত্বরে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং সে লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। মিরপুর উপজেলা বিএনপি সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চুমুল্লা, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবুদ্দিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রুফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী মিরপুর উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 360 জন শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি আজ বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি সভ্য, গণতান্ত্রিক ও শালীন সংসদীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। উস্কানি এলেও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার পক্ষে থাকবে। সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জুতুল্লাহ, মাওলানা বশির রহমান, মঞ্জুরুল হক রাহাত, সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দিনব্যাপী বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ খুলনা সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের বিভিন্ন পর্বে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি তৃতীয় সংশোধিত প্রকল্প পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক ভিসি ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মোহাম্মদ আলী নকি, অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন মানব সম্পদ ইরুফা সুলতানা, প্রকৌশলী শিক্ষাবিদ ও বিজ্ঞান সংগঠক অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদি, মাধ্যমিক উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল, সাবেক সচিব এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান অতিথি ছিলেন। অনুষ্ঠানের চারটি পর্বে মহানগরের 30টি স্কুলের 2257 জন শিক্ষার্থীকে এবং 16টি স্কুলের সংগঠককে পুরস্কার প্রদান করা হয়। 2025 শিক্ষাবর্ষে খুলনা মহানগরের 66টি স্কুলের মোট 3269 জন শিক্ষার্থী বই পড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। খেলার খবর, ফুটবল। মাগুরার শালিকা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতাব উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় একাদশ টাইব্রেকারে 3-1 গোলে আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ছোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
3: আমরা
4: একটু অপেক্ষা করি, আমাগো যে শ্রোতা কৃষিজীবী ভাই বোনের আছে তাদের সাথে একটু আমরা তাদের খবর কৃষিজীবী ভাই বোন এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে আসো শুনতেছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা ভালো থাকবেন এটি কামনা করি। আপনাদের জন্য রইল দেশমান মাটি আমার পক্ষ থেকে অনেক অনেক
3: শুভেচ্ছা।
4: তাহলে আসো আমরা আসরের কাজটা শুরু করি। কি করি, এই যে দেখো আমরা ছাগল তো পালি, উচ্চ ছাগলের কিন্তু অনেক রকম রোগ হয়, হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় মনে বুঝি না, দেখা গেল কিলো ছাগল মরে গেছে, কিসে কি রোগে জেনে মরে গেছে। তো এই যে ছাগলের আমাদের বিভিন্ন ধরনের রোগ আছে এই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে।
3: হ্যাঁ
4: শ্রোতা বন্ধুরা, আপনারাও আমাদের সাথে থাকেন, এই ছাগলের বিষয় নিয়ে আপনারও অনেকের অনেক ধারণা নাই, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনাকেও অনেক ধারণা
5: নিতে হইব। গরিবের হইছে গাবি ছাগল।
4: তাহলে আসো আজকে আমরা শুনি ছাগলের পিপিআর রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে একটা আলোচনা আছে, আমরা আগে আলোচনাটা শুনি।
5: আচ্ছা শুনি।
6: ছাগল পালন একটি লাভজনক পেশা। ছাগলকে বলা হয় গরিবের গাভী। বাংলাদেশের প্রেক্ষাপটে মাংস, দুধ, চামড়া এবং পশমের জন্য ছাগল পালনের সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন থাকলে খামারি ভাই বোনদের জন্য তা নিঃসন্দেহে লাভজনক কর্মসংস্থান হতে পারে। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজ আপনাদেরকে জানাব ছাগলের পিপিআর রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কে এম সাদ্দাম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, সরকারি ছাগল উন্নয়ন খামার চুয়াডাঙ্গা। শুরুতেই জানতে চাচ্ছি পিপিআর রোগটি কি।
7: পিপিআর সেটা হচ্ছে পূর্ণ রূপ হচ্ছে পেস্টিডেটস পেটিটস রুমিনেন্টস। এটা সাধারণত ছাগল ও ভেড়াতে দেখা যায়। প্রথমে এই রোগটা 1900 শতকের শুরুর দিকে আফ্রিকা মহাদেশে দেখা যায় এবং পরবর্তীতে এটা যেহেতু একটা ট্রান্সবাউন্ডারি অ্যানিমাল ডিজিজ, এটা এক দেশ থেকে আরেক দেশে ছড়ায়। সেই প্রেক্ষিত থেকে বাংলাদেশে 90-এর দশকে এই রোগটি প্রথম দেখা যায়। এখন এটা সারা দেশে ছাগল ভেড়াতেই এই রোগটি মোটামুটি দেখা যায়।
6: পিপিআর রোগের লক্ষণ সমূহ কিরকম, মানে খামারি ভাইরা কিভাবে বুঝতে পারবেন যে ছাগল আক্রান্ত হয়েছে?
7: পিপিআর রোগের বহুমাত্রিক লক্ষণ রয়েছে, যেটা দেখলে খামারি ভাইরা বুঝতে পারবেন এটা পিপিআর আক্রান্ত হয়েছে। যেমন পিপিআর এ যদি ছাগল বা ভেড়া আক্রান্ত হয় তাদের শরীরে 105-107 ডিগ্রি এ ধরনের অতি জ্বর হয়ে থাকে, আর জ্বর হইলে ছাগলের তখন গায়ের লোমগুলো কাটার মতো খাড়া হয়ে থাকে, ছাগলের পাতলা পায়খানা অতিমাত্রায় পাতলা পায়খানা থাকে, ছাগলের নাক দিয়ে এবং মুখ দিয়ে সর্দি বা লালা ঝরে, ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এবং এটা যখন একটু পরবর্তী স্টেপে এগিয়ে যায়, একটু সময় গড়ালে দেখা যাচ্ছে কি এদের মুখে ঘা দেখা যায়, মুখে বা দাঁতের উপরের যে মাংস অংশটা থাকে সেখানে ঘা দেখা যায়, এক পর্যায়ে ছাগলটা মারা যায়।
6: আমরা জানি যে আমাদের দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই ছাগল পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে থাকেন। সেক্ষেত্রে যখন এরকম কোন সমস্যা ঘটে বা অসুস্থতা ঘটে, স্বাভাবিকভাবেই অনেক অনেক ক্ষতিগ্রস্ত হন আমাদের খামারি ভাই বোনেরা। এক্ষেত্রে অর্থনৈতিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবেন তারা?
7: ছাগলের ক্ষেত্রে পিপিআর আমাদের বলবো যে ছাগল পালনের একেবারে প্রথম ও প্রধান অন্তরায় হচ্ছে পিপিআর রোগ। পিপিআর রোগ হলে একটা ফার্মের দেখা যাচ্ছে যে শতকরা 70-80% ছাগলে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, পিপিআর যেহেতু ভাইরাস জনিত রোগ, এটা মলমূত্রের মাধ্যমে, তারপরে সর্দি, শ্লেষ্মার মাধ্যমে বা পায়খানার মাধ্যমে এটা বিভিন্ন উৎসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। কাজেই একটা ফার্মে যখন একটা প্রাণীর এটা দেখা যাবে, অন্য প্রাণীগুলো হ্যাঁ এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যে আমাদের পিপিআর রোগ হলে খামারি কিন্তু বিরাট ভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।
1: সেক্ষেত্রে করণীয়টা কি?
7: পিপিআর রোগ হলে আমাদের যেটা করণীয়, রোগ যদি আমার হয়ে যায়, আমি যদি বুঝতে পারি যে কোনো প্রাণী রোগে আক্রান্ত হয়েছে, তাহলে ওই আক্রান্ত প্রাণীটাকে আমার মূল প্রাণীগুলো থেকে আলাদা করতে হবে, আলাদা করে তাকে চিকিৎসা প্রদান করতে হবে। কি ধরনের চিকিৎসা আমরা প্রদান করবো? যেহেতু পিপিআর হলে ছাগলে আমার জ্বর থাকে, অতিমাত্রায় বলেছি জ্বর থাকে, তাহলে তার জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল জাতীয় যে কোনো ওষুধ দিব। আমরা এক্ষেত্রে ফাস্ট ব্রেড ব্যবহার করে থাকি বা মেলভেট ব্যবহার করে থাকি। তারপরে কি হবে, যেহেতু অতিমাত্রায় জ্বর থাকে, তার খাবারের অরুচি হয়, তাহলে তার রুচি বাড়ানোর জন্য আমরা যে কোনো ধরনের রুচিবর্ধক ওষুধ ব্যবহার করব। তারপরে যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ, এখান থেকে তার যেহেতু সেকেন্ডারি কোনো ইনফেকশন, পরবর্তীতে যদি আরো কোনো অসুখ হওয়ার সম্ভাবনা না থাকে, এই জন্য তাকে আমরা একটা অ্যান্টিবায়োটিক এবং একটা অ্যান্টিহিস্টামিন ওষুধ ব্যবহার করব।
1: এই পিপিআর রোগের প্রতিরোধটা তো আমরা জানলাম, কিন্তু এটা কি প্রতিষেধক বা প্রতিকারের কোনো উপায় আছে?
7: হ্যাঁ, অবশ্যই আছে, এবং আমরা খামারিদেরকে সেটা করতেই উৎসাহিত করি, কেননা একবার হয়ে গেলে সেখান থেকে আসলে পরিত্রাণ পাওয়াটা কঠিন। এজন্য আমরা বলি যে ছাগলের বাচ্চার বয়স যখন 3 মাস হয়ে যাবে, তখন আমরা ছাগলের বাচ্চাকে পিপিআর এর টিকা দিয়ে দিব। আর যাকে আমরা টিকা দিব তাকে প্রতি 1 বছর অন্তর অন্তর, তার মানে প্রতি বছরে একবার করে আমরা পিপিআর রোগের টিকা দিব ছাগলকে, তাহলে এই রোগটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না।
1: এটা নিঃসন্দেহে ভীষণ ভালো একটি সমাধান। আশা করছি আমাদের ছাগল খামারি ভাই ও বোনেরা আজকের এই আলোচনা থেকে অনেকাংশে উপকৃত হবেন, এবং তারা যখন ছাগল পালন করবেন এই বিষয়গুলো মেনে চলে আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা যাতে কোন রকম ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি খেয়াল রাখতে পারবেন।
4: হ্যাঁ জরিনাবু, এই যে ছাগলের পিপিআর রোগ ও তার প্রতিকার, এই যে আলোচনাটা শুনলাম, এটা কি বুঝলা কদহে?
8: এটা আমরা অনেক কিছুই জানতাম না, সেটা আমরা জানতে পারিছি। অনেক উপকার হয়েছে আমাদের,
5: অন্যরা বলতে পারবো
8: নিজের উপকার হলে।
9: আরো 2টা কিনা নিমু।
4: আচ্ছা না
9: জানলাম
4: না, কিনলা ছাগল তো কিনলা, ছাগলের যে রোগ, এই যে পিপিআর রোগ যেটা, এটা আমরা কেমনে বুঝুন তো আজকের আলোচনার মধ্যে বুঝলাম যে কি কি ভাবে আমরা শনাক্ত করতে পারলাম যে আমার ছাগলের পিপিআর রোগটা
8: হয়েছে,
4: এবং কেমনে এটার প্রতিষেধক দেওয়া যাবো, কেমনে চিকিৎসা, এটা আমরা আজকে জানতে পারলাম। তো এখন আমরা খালি জানলেই হবে না, এই বিষয়টা আমাকে আশপাশে যারা থাকে জানাইতে হইব যে কেমনে কি, আমরা কি শুনলাম কি জানলাম, তাদেরকে বিষয়টা জানাইতে হইব, তাই না? তো আসো তাহলে, এখন কঠিন কথা, হ্যাঁ কঠিন কথা হয়েছে গান শুনে, তাহলে আসো এখন একটা কৃষি বিষয়ক গান শুনি। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন, গীতিকার হাবিবুর রহমান, সুরকার রফিকুল আজিজ টিটু। তাহলে আসো আমরা গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা শুনলাম কম্পোস্ট সার ব্যবহার করলে আমাদের জমির কি কি
1: উর্বর হয়। আবার হন এই যে কত একটা গুরুত্বপূর্ণ কথা, মালচিং নাকি হয়, কত উপকার।
0: তাহলে আমরা যদি ওই যে রাসায়নিক সার ব্যবহার না করে যদি আমরা কম্পোস্ট সারটা ব্যবহার করি, তাহলে আমাদের জমিরও নিরাপদ খাবার হয়, জমি উর্বর থাকলো, তাই না? তো আমরা এই এখন থেকে তোমার কথা শুনে খুব খুশি হইলাম। এই যে আমাকে ওই যে বাবিও যেমন আছে, উনি যায় ওনার আশপাশে যারা,
1: আমি উঠান বৈঠকে কই না, সবার যায় কইয়া দি,
0: বাড়িতে বাড়িতে যায় দেখা সাক্ষাৎ, অনেক তো যায়, তোমার গ্রামের বাড়িতে যায় না, বিকেলে দেখা হয় মহিলা গো তোমাকে, হ্যাঁ, তাহলে তারা তো জানে তুমি আসরে আসো, তখন তুমি তাকে গপ্পে গপ্পে কইলে যে আজকে তো আসরে গেছিলাম, জানতে চায়, হ্যাঁ
2: আমিও তখন বলি,
0: হ্যাঁ তোমরা তাকে জানাইবা, কেন তুমি নিয়ে মাথার মধ্যে রাখলে হইব না, নিজেও ব্যবহার করবা, আবার তোমার আশপাশে তাকে জানাইলে তারাও যেন তোমার লাভবান হয়। তো আসো, আমরা তো কম্পোস্টারের বিষয়টা গানে গানে শুনলাম, এবার আসো আমরা শুনি আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি। জরিনা বই
2: তাহলে
0: শুনো, আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজতলা তৈরি, আর এই বিষয়ে বলতেছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, BARC, ঢাকা। তাহলে আসো ওনার কাছ থেকে এই বিষয়টা আমরা ভালোভাবে জেনে নিই।
1: আচ্ছা জানি।
3: আমন মৌসুম আমাদের দেশের কৃষি অর্থনীতির একটি মূল ভিত্তি, আর একটি সুস্থ সবল ও রোগমুক্ত বীজতলাই হল ভালো ফলনের প্রথম ধাপ। বীজতলা যদি ঠিকমতো তৈরি না হয় তাহলে গোড়াতেই গলত থেকে যায়, আর তার প্রভাব পড়ে সারা মৌসুমের ফলনে। তাই আধুনিক প্রযুক্তি অনুসরণ করে বীজতলা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব কিভাবে বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতিতে বীজতলা তৈরি করলে চারা হবে সবল, সুস্থ ও সময়মতো রোপণযোগ্য। প্রথমেই আসা যাক জমি নির্বাচনের কথা। চারদিকে খোলা, রৌদ্র ও সেচ সুবিধাযুক্ত জমিতে বীজতলা তৈরি করা উচিত। আশেপাশের জমি থেকে একটু উঁচু জমি আমন ধানের বীজতলার জন্য আদর্শ। ভালোমতো চাষ ও মই দিয়ে জমি নরম কাদাময় তৈরি করতে হবে। তাতে 1-1.5 মিটার প্রস্থ বিশিষ্ট প্রয়োজন মতো লম্বা একাধিক বীজতলা তৈরি করা যেতে পারে। প্রতি 2 বীজতলার মাঝে 30 সেন্টিমিটার নালা বা ড্রেন রেখে সেখান থেকে মাটি উঠিয়ে বীজতলা একটু উঁচু সমতল করে তৈরি করা যেতে পারে। চারা গজানোর পর 2 বীজতলার মাঝখান দিয়ে হাঁটা চলা করা, চারায় পানি সেচ ও অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সহজতর হয়। প্রতি বর্গ মিটার বীজতলায় 80-100 গ্রাম হারে অঙ্কুরিত বীজ বেডের উপর সমানভাবে বুনে দিতে হবে। আধুনিক পদ্ধতিতে সাধারণত 3 ধরনের বীজতলা ব্যবহার করা হয়। প্রথমত ভেজা বীজতলা বা ওয়েট বেড পদ্ধতি, যা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। দ্বিতীয়ত শুকনো বীজতলা, যা বৃষ্টি নির্ভর এলাকায় ব্যবহৃত হয়। আর তৃতীয়ত ট্রে বা ম্যাট টাইপ বীজতলা, যা মূলত যান্ত্রিক রোপণ যন্ত্রের সাহায্যে ব্যবহারের জন্য তৈরি করা হয় এবং এটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এরপর বীজ শোধন করতে হবে। এক্ষেত্রে কার্বন ডাজিম তার সাথে ম্যানকোজেপ প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে বীজ সেই দ্রবণে 8-10 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এক্ষেত্রে বিটাবেক্স 200 ব্যবহারও করা যেতে পারে। তাছাড়া জৈব ছত্রায়নাশক যেমন ট্রাইকোডার্মা প্রতি কেজি বীজের সঙ্গে 4 গ্রাম মিশিয়েও বীজ শোধন করা যেতে পারে। তারপর বীজ চটের বস্তায় ভর্তি করে পরিষ্কার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পর বস্তাসহ বীজ পানি থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন ছায়াযুক্ত স্থানে রেখে খড়কুটো দিয়ে ঢেকে জাগ দিতে হবে। এভাবে জাগ দিলে আমন মৌসুমে 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে বীজের অঙ্কুর বের হবে এবং বীজতলায় বপনের উপযুক্ত হবে। অঙ্কুরিত বীজ সমানভাবে বীজতলায় ছিটিয়ে বপন করতে হবে, যাতে ঘনত্ব সঠিক থাকে এবং চারা একটির সাথে আরেকটি না জড়িয়ে যায়। দোআঁশ বা এঁটেল মাটি বীজতলার জন্য ভালো। বীজতলা যদি অনুর্বর হয় তবে প্রতি বর্গ মিটারে 1-1.5 কেজি হারে জৈব সার হিসেবে পচা গোবর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর জমিতে 5-6 সেন্টিমিটার পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মই দিয়ে চাষ দিয়ে 7-10 দিন রেখে দিতে হবে এবং পানি আটকে রাখতে হবে। এছাড়া হাইব্রিড ধানের ক্ষেত্রে সুস্থ ও সবল চারা পেতে হলে বীজতলার প্রতি বর্গ মিটারে 4 গ্রাম TSP, 7 গ্রাম MOP এবং বীজ বোনার 10 দিন পর 7 গ্রাম ইউরিয়া ও 10 গ্রাম জিপসাম সার প্রয়োগ করা প্রয়োজন। বপনের পর প্রথম কয়েকদিন বীজতলা হালকা ভেজা রাখাই যথেষ্ট। চারা একটু বড় হলে ধীরে ধীরে পানির স্তর বাড়াতে হবে, তবে কখনোই চারা ডুবে যাওয়ার মতো বেশি পানি দেওয়া যাবে না। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, কারণ আগাছা পুষ্টি ও আলুর প্রতিযোগিতা তৈরি করে চারার বৃদ্ধি ব্যাহত করে। বীজতলায় সাধারণত ব্লাস্ট রোগ ও চারা পচা রোগের প্রকোপ দেখা যায়, এজন্য বীজতলায় পানি জমে থাকা এড়িয়ে চলা, সুষম সার প্রয়োগ এবং প্রয়োজনে অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। রোগের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শ নেওয়া উচিত। সাধারণত বীজতলায় বপনের 25-30 দিনের মধ্যে চারা মূল জমিতে রোপণের উপযোগী হয়ে ওঠে। এই সময় চারার উচ্চতা, পাতার সংখ্যা এবং শিকড়ের গঠন দেখে রোপণের সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়মতো রোপণ করলে চারা দ্রুত মাটির সাথে মানিয়ে নিতে পারে এবং ফলনও ভালো হয়। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, মনে রাখবেন, বীজতলা যত ভালো হবে ফলনও তত ভালো হবে। যে কোনো সমস্যায় পড়লে নিকটস্থ কৃষি সম্প্রসারণ অফিসারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে।

0: এইটা কোনো কথা হইল? রহিম ভাই আর ছেলে পাইল না, শেষ পর্যন্ত একটা ভেড়া পালকের লগে মাইয়ের বিয়া দিব।
1: নিজে নিজে কি কথা বলো।
0: কেন তুমি শোনো নাই? রহিম ভাই একটা ভেড়া পালকের সাথে মেয়ের বিয়া দিতেছে।
1: হ্যাঁ শুনছি, তাতে খারাপ কি হইল?
0: আমি খারাপের কথা বলতেছি না, বলতেছি জামাইয়ের পরিচয় কি। সে একটা ভেড়া পালক।
1: আরে রহিম তার মেয়ারে ভেড়া পালক গরু পালক যার লগে ইচ্ছা তার লগে বিয়া দিক, তাতে আমাগো সমস্যা কি?
0: আরে তুমি খালি সমস্যা সমস্যা বলতেছো কি জন্য, আমি বলতেছি ইজ্জতের কথা।
1: ইজ্জত গেল কেমনে?
0: সে যদি তোমার আত্মীয় না হইতো আমার কোনো কথাই ছিল না। সে তোমার চাচাতো ভাই, মেয়ের বিয়া দিব তোমার লগে একটু আলোচনা করা দরকার ছিল না?
1: সে বলছে কথাটা, আমি বলছি তুমি যেটা ভালো মনে করো তাই করো।
0: ও তুমি তাইলে জানো, শুধু শুধু আর কথা কইয়া কি লাভ, আমি যাবো না ওই বিয়াতে।
1: কিন্তু আমার যাইতে হইব, ভাই বইলা কথা, যাই আমি তার কাজে কামে একটু সাহায্য করে আসি, তুমিও চলো।
0: না আমি যাবো না।
1: আরে না গেলে নানান কথা হইব, আমার ঘরে মানুষ খারাপ বলবো, তোমার পছন্দ হয় নাই সেটা মনে মনে রাখো। চলো রহিম রে কাজে কামে সাহায্য করি, চলো। আরে চলো তো।
2: শুনছো
3: কি?
2: গ্রামে না নানান কথা হইতাছে, রহিম মিয়া আর পাত্র পাইল না, শেষ পর্যন্ত মাইয়ার বিয়া দিতাছে একটা ভেড়া পালুকের সাথে, পাত্রের কি এতই অভাব পড়ল?
3: আরে হেরা তো খালি ভেড়া দেখে কিন্তু পাত্রের গুণ দেখে নাই।
2: আমার বুঝে আসতেছে না, এত বড় শিক্ষিত একটা ছেলে ইচ্ছা করলে বড় কোনো চাকরি পাইতো, কিন্তু চাকরি না কইরা ভেড়া পালতে গেল।
3: সেই গুরুত্ব তো তোমরা বোঝো নাই, আমি বুঝছি তোমরা খালি দেখো ভেড়া। ওই যে কামাল ভাই আর ভাবি আসতেছে, শোনো তোমরা ঘরের কাজ দেখো, আমি আর কামাল ভাই অন্য একটা কাজ করব।
1: রহিম চল বাকি কাজগুলো শেষ করে ফেলি।
3: কাজ তো প্রায় সবই শেষ, আসেন অন্য একটা কাজের যোগাযোগ করতেছি।
0: অন্য কি কাজ করবেন আবার?
3: আমি ঠিক করছি, আমগো মাইয়া রায় মার বিয়ার কাজ শেষ হইলে আমিও ভেড়া পালন শুরু করব। এই যে দক্ষিণ দিকের এই খালি জায়গাটায় একটা ঘর কইরা সেখানে ভেড়া পালমু।
2: হ্যাঁ কি বললা, তুমিও ভেড়া পালবা?
1: রহিম এমনিতেই নানান কথা হইতেছে, তুই আবার?
3: আরে ভেড়ার সম্পর্কে তোমরা জানো না তাই বোঝো না, রাইমার শ্বশুর অবস্থা কি আছিল? কিছুই ছিল না, অনেক কষ্ট করে ছেলেটা লেখাপড়া করছে।
0: আমি যে শুনছি ভাই, সে ইচ্ছা করলে ভালো চাকরি করতে পারত।
3: হ কিন্তু চাকরি করার চাইতে নিজে উদ্যোক্তা হইয়া আরো মানুষের উন্নতি করন, সেটা কি ভালো না?
2: হ সেটা অনেক ভালো কাজ।
3: আরে ভেড়ার যে কত গুণ সেটা তোমরা অনেকে জানো না, আমি জানছি।
1: এই রহিম রহিম তাহলে একটু বুঝাইয়া কয় দেখি।
3: ভেড়া পাললে তিনটা উপকার, মাংস দুধ আর পশম পাওয়া যায়।
0: ভাই ভেড়া পালনের সুবিধাটা কি?
3: অনেক সুবিধা, ভেড়ার জন্য আলাদা বাসস্থানের দরকার হয় না, গরু ও ছাগলের মতো একলগে পালন করা যায়। আর ভেড়া নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে, ভেড়া পালনে খরচও অনেক কম, আর ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহার হয়, জমির আগাছা খাইয়া জমির উপকার করে, আর ভেড়ার রোগ ব্যাধিও খুব কম হয়।
2: ভেড়া তো তাইলে অনেক উপকারী প্রাণী।
3: ভেড়া পালন আর্থিকভাবে লাভজনক, এরা ঘাস খেতে পছন্দ করে আর দলগতভাবে ঘুরে বেড়ায়। শোনো ভেড়া 15 মাসে 2 বার বাচ্চা দেয়। ভেড়া পালন করার প্রধান কারণ হইল পশম ও মাংসের জন্য। আর শোনো মাংস তো আমরা খাই, কিন্তু বলতো পশম কি উপকারে লাগে?
1: পশম দিয়া শীতের কম্বল তৈরি হয়।
3: এইবার তাহলে বুঝতে পারছো আমি কেন একটা ভেড়া পালকের সাথে আমগো মাইয়া রায়মার বিয়া ঠিক করছি।
0: ভাইয়ের কথা শুননা বুঝলাম তিনি ঠিক কাজটাই করছেন।
2: কেন এখন কি তুমিও শুরু করবা নাকি?
0: তারা দুই ভাই শুরু করব, আমরা বৈশা থাকলে খারাপ দেখাইব না?
2: তাহলে চলো বলি, ভেড়া পালনে বেশি লাভ, আশো করি ভেড়ার আবার।
4: হ্যাঁ জরিনাবু, সকিনাবু আর সাজু বাবি, শুনলা তো? কোনো কাজে কিন্তু ছোট না, কিন্তু এই যে শিক্ষিত হয়ে যে চাকরির আশায় ঘুরে বেড়াইতেইব, তার চেয়ে যে কোনো একটা কাজ যদি করে, দুইটা পয়সা যদি উপার্জন করতে পারে, তার জন্য কত উপকার না, অনেক উপকার হয়। যে ভেড়া দিয়ে দেখো, ভেড়া দিয়ে কিন্তু
5: স্বাবলম্বী
4: হইলো, ভেড়ার পশম দিয়ে কত কিছু কম্বল তৈরি করা যায়, আবার ভেড়ার জন্য আলাদা কোনো জায়গাও লাগে না, ঘন ঘন বাচ্চা দেয়,
5: আবার রোগ সুগ কম,
4: রোগ সুগ কম,
6: উপকারী বেশি,
4: উপকারী বেশি।
6: হ্যাঁ,
4: তো আমরা শুনলাম ভেড়া নিয়ে কথা, তো একটা জিনিস কি জানো, যে এখন কিন্তু গাছ লাগানোর সময়, বুঝছো? হ্যাঁ, এখন কিন্তু উপযুক্ত সময়, আমরা এখন সবাই গাছ লাগাবো। গাছ কিন্তু আমাদের বন্ধু, আমাদের হ্যাঁ আমাদের ছায়া দেয়, ফল দেয়, এই গাছ কিন্তু আমরা, গাছ যদি কাটি, যদি প্রয়োজনে যদি গাছ কাটি, তাহলে তিনটা গাছ আমার
6: লাগে,
4: তিনটা গাছ
6: লাগাবো।
4: হ্যাঁ, একটা হলো কি কৌষধি গাছ, আর একটা হলো বন গাছ, আর একটা হলো ঔষধি গাছ। হ্যাঁ, এই তিনটা গাছ আমরা লাগামো, এটার লাভ কি বুঝানো? তোমার মনে কর তোমার ঘরে একজন সন্তান হইলো, তুমি সেই সন্তানের জন্মদিন একখান গাছ লাগাইলা, তোমার সন্তান বড় হইতেছে,
5: গাছও বড় হইতেছে,
4: সন্তানের যখন বিয়ের সময় হইব তখন ওই গাছটা কাজে দিব তোমার। দেখো আমাদের এই গাছটা কত উপকারী জিনিস, তাই না? তা আর একটা জিনিস খেয়াল রাখতে হইব, এখন কিন্তু এই যে ঠান্ডা, আমাদের খেয়াল রাখতে হইব, এই যে বৃষ্টিতে ওই যে পানি পুনি জমে থাকলে ওখানে মশা সৃষ্টি হয়, কিন্তু ওই থেকে কিন্তু হ্যাঁ মশার কামড়ে কিন্তু অনেক রকম অসুখ বিসুখ হইতে পারে, পরিষ্কার রাখতে হইব। তো আজকে আমরা কথায় কথায় অনেক প্রায় আসরের শেষ প্রান্তে চলে আসছি, এখন হলো যাওয়ার পালা। যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা উঠি একসাথে,
5: চলো যাই।
7: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনানো অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি আমরা, রাবেয়া সুলতানা শিউলি,
1: আহসান হাবিব বাপ্পি,
2: আমি শিরিন বানু।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। প্রথমেই আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

সেনানু বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা উদ্দীপনে শুনছেন দেশের গান। এবারে শিল্পী সৈয়দ আব্দুল হাদি, গীতিকার টি এইচ শিকদার, সুরকার আব্দুল আজিজ বাচ্চু।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুরারোপ করেছেন অজিত রায়। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সুরে সুরে গিয়েছেন সাবিনা ইয়াসমিন।

ঈর্ষেনানি ভাই ও বোনেরা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী ইন্দ্রকিশোর, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলী আকবর রূপু। পদ্মপাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়।

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সেনানৌ বিমানবাহিনীর

সেনা নৌ ও বিমানবাহিনীর বিশ্বসেনানী ভাই ও বোনেরা, দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের রচয়িতা এবং সুরকার খান আতাউর রহমান। হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি, সুরে সুরে গিয়েছেন রুমানা ইসলাম।

শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারই শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

এবারে যতবার যাই দূরে ততবারই ফিরে আসি। গানের কথাগুলো সাজিয়েছেন ফাতেমা আফরোজ সোহিলি, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুনব লায়লা ইয়াসমিন লাবণ্যর কণ্ঠে।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানের এবারের গান বাংলা মায়ের ফসল খেতে সবুজ ঢেউ ওঠে নীরব স্রোতে। গানটি গিয়েছেন রামেন্দ্র উদ্দিন ও সহশিল্পী বৃন্দ। গানের রচয়িতা সুব্রত পাল, সুরারোপ করেছেন রিপন খান।

0: রাশিদ উদ্দিন ও সহশিল্পীদের গাওয়া গানটির সাথে শেষ হল উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। সেনানো ও বিমান বাহিনীর বীর সানি ভাই ও বোনেরা আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবিয়া সুলতানের শিউলি, মোহাম্মদ আহসান হাবিব এবং শিরিন বানু। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খেলাধুলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে দু উইকেট হারিয়ে 19 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 রান করে। দলের পক্ষে হাসান মাহমুদ 4টি এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ছিল 263। বাংলাদেশ আগামীকাল সকাল 6:30 তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু করবে। এদিকে আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। আগামীকাল ঢাকায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সোমবার একই ভেন্যুতে দু দলের মধ্যে দ্বিতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দু দলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ব্রেইডে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 36 ওভারে 4 উইকেটে 204 রান করেছে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী সোমবার বেলফাস্টে দু দলের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 4:45 শুরু হবে। এছাড়া 12 আগস্ট আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে চতুর্থ, 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার চীনের লিশুইয়ে শুরু হবে। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের 22 জন স্কেটার অংশ নেবেন, এর মধ্যে 9 জন নারী ও 13 জন পুরুষ স্কেটার। এবারের আসরে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। এদিকে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ স্কেটিং দল আজ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে গতকাল থেকে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খান ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের বিভিন্ন বয়সভিত্তিক উন্মুক্ত বিভাগে মোট 50 জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। এর মধ্যে মেয়েদের 2টি বিভাগে 12 জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে টুর্নামেন্টে মোট 6টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হল অনূর্ধ্ব 16, বালক বালিকা 16-40 বছর বয়স সীমার পুরুষ ও নারী এবং 40 ঊর্ধ্ব পুরুষ। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এশিয়ান গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসকে সামনে রেখে জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়ালের যাচাই বাছাই করে চূড়ান্তভাবে 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এ পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলেই সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নরসিংদীর রায়পুরে উপজেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলার বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলের নাম তালিকাভুক্তির আজ ছিল শেষ দিন। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রথমে প্রেমের জ্বালা ছায়াছবির গান, শিল্পী কনক চাঁপা।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রবে। এবার শিল্পী ইন্দ্রকিশোর ও ডলি শরণ্যনী শোনাব বাস্তব ছায়াছবির গান।

নমস্কার শ্রোতা, এতক্ষণ শুনলেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে, বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণহানি। থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ছাত্র শিক্ষক সহ নিহত 8। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। এবং ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 19। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। আজ রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র শুধু নির্বাচন নির্ভর কোন ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। তাই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
2: আমরা যারা গণতন্ত্রকে টেকসই করতে চাই, আমার প্রথম কথা হচ্ছে সেই গণতন্ত্রকে টেকসই করার জন্য এটাকে আমাকে চর্চা করতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, 3-4 মাস গেল না, আপনারা আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেব না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আমলিগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা, আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে।
0: মন্ত্রী আরো বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে পারলে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি বলেন, গণমাধ্যমের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই, বরং স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়তে সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে কাজ করছে।
3: আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। এই যে আমি এতক্ষণ যে স্টেক হোল্ডারদের কথা বললাম, অন্য কোন জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এতগুলি কম্পোনেন্টকে কিন্তু অ্যাসেম্বল করতে হয় না, এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয় না। এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে।
0: গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা ও গণমাধ্যম শিল্প অন্য যে কোনো খাত থেকে ভিন্ন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরে এসে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আগামীর শৈলকোপা শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
4: উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করে করতে চাই। উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবেন।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ কক্সবাজারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প একের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র 100 কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। তিনি বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পরে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানও বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে দেশের 1498টি পর্যটন স্পট নিয়ে কাজ করা হচ্ছে। তিনি আজ নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। তিনি বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনা নিয়েছে। সম্ভাবনায় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিজিপির অষ্টম বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। এর আওতায় আগামী মঙ্গলবার আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি সংগ্রহ করা হবে। এই উদ্যোগ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে। সরকার দেশের উন্নয়নে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 14তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিরাপদ

0: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে, সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক সময় তরঙ্গ এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সোশ্যাল মিডিয়া তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, তবে এই ডিজিটাল বাস্তবতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হল গণসচেতনতা ও মিডিয়া লিটারেসি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ডিজিটাল প্ল্যাটফর্ম এখন মানুষের তথ্য গ্রহণের অন্যতম প্রধান মাধ্যম, কিন্তু একই সঙ্গে বাড়ছে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজের বিস্তার। বিশেষ করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী এসব অপতথ্যকে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ বেতারকে বলেন, ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
2: মিসইনফরমেশন, ডিসইনফরমেশন অনেক আগে থেকেই সক্রিয় ছিল, কিন্তু ডিজিটাল ট্রান্সফরমেশনের পরে যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর মহামারীর আকার ধারণ করে। এখন যেটা আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্ম গুলো নিজেরা কিন্তু অ্যালাউ করে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন। যখন ভিউ বেশি, তার সার্কুলেশন বেশি, পপুলার পার্টিসিপেশন বেশি, তারা এগুলো নিয়েই তো বিজনেস করে। ফলে হলো যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্ম এগুলোকে অ্যালাউ করে এবং প্রমোট করে ইন এ সেন্স।
1: বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি সমাজে আসার শুরুতে এর অপব্যবহার বেশি হয়। সময়ের সঙ্গে মানুষ সচেতন হলে সত্য ও মিথ্যা তথ্য আলাদা করার সক্ষমতা তৈরি হয়। তাই প্রযুক্তি নির্ভর এই সময়ে মিডিয়া লিটারেসির বিকল্প নেই।
2: এটার জন্য মেজর কাজ হচ্ছে মিডিয়া লিটারেসি এবং অ্যাওয়ারনেস, যে কি কি ঘটতে পারে প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইভেন মেইনস্ট্রিম মিডিয়াতেও যেটা সার্ফেস করছে মিসইনফরমেশন। তো এইগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা ছাড়া আর কোন বিকল্প আছে বলে আমার কাছে মনে হয় না।
1: বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যেমন মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি ভুয়া তথ্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং ডিজিটাল সচেতনতা বাড়ানোই হতে পারে এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই যাত্রা শুরু করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তাদের মতে, এই জাদুঘর ইতিহাস সংরক্ষণের পাশাপাশি স্বৈর শাসনের পরিণতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভাবলেই মানুষপটে ভেসে ওঠে জুলাই মাসের বিভীষিকাময় ভয়াল দিন রাতের স্মৃতি। এতটা উৎকণ্ঠায় কখনো পড়তে হয়নি বাঙালি জাতিকে। ক্ষমতা কতটা বাজেভাবে উপভোগ করলে এমন পরিণতি হয়, তা হয়তো এই জুলাই স্মৃতি জাদুঘর প্রদর্শনের সময় প্রতি মুহূর্তে আমাদের ভাবাবে। মূল ফটক পেরোলেই চোখে পড়বে জুলাই আন্দোলনে শহীদদের প্রতীকী গণকবর। আরও রয়েছে আওয়ামী লীগ সরকারের সময়কার বিভিন্ন ঘটনার প্রদর্শনী। 24 জুলাই রিকশাচালক সুজনের সেই অকুতোভয় সেলুটের প্রতিকৃতির সামনে গিয়ে থমকে যান অনেকেই। সেলুট জানান সুজনকে। গেল 17 বছর মুক্তির মন্দিরে বহু প্রাণ গেছে ঝরে, তাদের বেশিরভাগকেই এক করেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থী সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যে

0: ভবন থেকে নির্দেশনা আসত গুম, খুন আর হত্যার, তা দেখতেও ব্যাপক আগ্রহ সাধারণের।
1: ভালো লাগছে এবং কি খারাপও লাগছে সেই দিনগুলোর কথা ভেবে, যে মানুষের সাথে কতটা অবিচার করা হয়েছে, হাসিনা যে কি করেছে আমাদের সাথে।
2: খুনি হাসিনা যে অপকর্ম, এই খুনি হাসিনা যে পেশিস ছিল, যদি আমরা এই
0: জাদুঘরের ভেতরে বিভিন্ন গ্যালারিতে ফুটে উঠেছে দীর্ঘ দেড় যুগের শাসনামলের নানা প্রদর্শনী। শেখ হাসিনার সেই লাল টেলিফোন, প্রতীকী টর্চার সেল, আয়নাঘর থেকে শুরু করে পুরো ভবনে স্থান পেয়েছে আন্দোলনকারীদের রক্তঝরা স্মৃতিচিহ্ন। পুরো জাদুঘরটি সাজানো হয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে। জাদুঘরে রয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ডের নানা দলিল।
3: আমার ভাইদের কেন মারা হয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক। এই শেখ হাসিনার আমি বিচার চাই।
4: কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে।
5: শুনতে পাচ্ছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরের আওয়াজটা শুনতে পাচ্ছি। ভিআর দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করতে পারতেছি, যারা টর্চার সেলে বসে ছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি।
0: জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট, আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 9 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। আজ সকালে ঢাকামুখী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং পক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আজ ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন, এতে ঘটনাস্থলে 3 শ্রমিক নিহত হন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে দেশে আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1218 জন। বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, তবে অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা আইনের জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা বদলাতে সরকার পরিচালনা করছে বিনামূল্যে লিগ্যাল এইড কার্যক্রম। কিভাবে এই সেবা সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনছে, বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বিচার শুধু সামর্থ্যবানদের জন্য নয়, এই বিশ্বাস থেকেই দেশের অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পরিচালিত হচ্ছে সরকারি লিগ্যাল এইড কার্যক্রম। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে দেশের 64 জেলায় বিনামূল্যে আইনি পরামর্শ, মামলা পরিচালনা এবং বিকল্প বিরোধের নিষ্পত্তি বা ADR সেবা দেওয়া হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্ট, কারাগার এবং শ্রমিকদের জন্য বিশেষ লিগ্যাল এইড সেলও চালু রয়েছে। মামলা মানি বছরের পর বছর আদালতে ঘুরতে হবে এমন ধারণা এখন বদলাচ্ছে, কারণ আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খুলে দিয়েছে সরকারি লিগ্যাল এইড। এতে যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক অটুট থাকছে। মধ্যস্থতা, সালিশ ও আপোষ মীমাংসার মাধ্যমে পরিচালিত বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থায় কোনো পক্ষই পরাজিত হয় না, বরং উভয় পক্ষই পৌঁছে যায় সম্মানজনক উইন উইন সমাধানে। পারিবারিক বিরোধ, জমিজমা, দেনা পাওনা কিংবা দেওয়ানি বিরোধ অনেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে দ্রুত সমাধান মিলছে, ফলে কমছে আদালতে মামলার চাপও। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
8: আপনারা যদি কখনো আইনে কোনো জটিলতায় পড়েন এবং টাকার কারণে আপনার সেই জটিলতা নিরসন করতে পারছেন না, সরকারি খরচে আপনার পাশে সে আইনি জটিলতা নিরসনের জন্য ব্যবস্থা করবে। আপনারা নির্ভয়ে সত্যের পক্ষে সাহসের সাথে লড়াই করেন, আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড টিম আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবে। ন্যায় বিচার পাওয়ার অধিকার আপনার একটি শাশ্বত, সুন্দর, মৌলিক অধিকার।
7: তথ্য ও আইনি পরামর্শ সহজ করতে চালু রয়েছে ফ্রি টোল জাতীয় হেল্পলাইন 16430। এই নম্বরে ফোন করেই সাধারণ মানুষ প্রাথমিক আইনি পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনাও পাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী এই হেল্পলাইনের মাধ্যমে ইতিমধ্যে 1,00,000 বেশি মানুষ বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণ করেছে। বিনামূল্যে এই সেবা পেয়ে খুশি ভুক্তভোগীরাও।
9: মাসে মাস দেড় মাসে বৃত্তি শেষ হয়েছে, দূরত্ব গতিতে তারিখ ও কোন কোন বর্ষে দূরত্ব গতিতে শেষ হয়েছে।
10: আমার নিয়ে বিচার পাইছে, আমার টাকা পয়সা লাগছে না, বিনা টাকায় আমার অনেক উপকার হয়েছে।
11: জল সাহেবের মাধ্যমে পিতৃ পরিচয় পাইলাম, এই বিচার পায়ে আমি খুবই খুশি। ছেলের স্বীকৃতি আমি দিয়েছি এবং আমরা সেটা জল সাহেবের বিচার আমরা মেনে নিয়েছি।
12: বিয়ের পরে কিছু সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে আসছি এবং আল্লাহর মধ্যে এখান থেকে আমি ভালো সুযোগ সুবিধা পেয়েছি।
13: এখানে আসলে আসলে কোনো পয়সা কড়িও লাগে না।
7: বিচার প্রার্থীদের জন্য লিগ্যাল এইড শুধু একটি সরকারি সেবা নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। তবে বিশেষজ্ঞদের মতে এই সেবা সম্পর্কে মানুষের সচেতনতা আরও বাড়ানো গেলে এর সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি প্রান্তে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
14: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
14: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছাত্র শিক্ষক সহ অন্তত 8 নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানায় নন থাবুরের দেবসিরিন স্কুলের 9 শ্রেণীর ছাত্র 14 বয়সী ওই বন্দুকধারী পরে আত্মহত্যা করে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে তাদের যে কোনো একটি দেশের উপর হামলা হলে তা 3 দেশের উপরই হামলা বলে গণ্য হবে। মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এই এক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সৌদি আরবকে জড়িয়ে ফেলা এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় দেশ তিনটি পারস্পরিক নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রায় 100 নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হন প্রায় 170,000 মানুষ, যার মধ্যে কয়েক হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যার পানিতে 14,000 হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 3 একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 2 হারিয়ে 19 করেছে। এর আগে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 355 করে। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ 263। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 তৃতীয় ও শেষ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে গণহত্যার দায়ভার নিয়ে কারাগারে যাবেন, আশা প্রকাশ আইনমন্ত্রীর। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 প্রাণহানি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। খবর শেষ হলো।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আমি সঞ্জয়দা। প্রধানমন্ত্রী তারেক রহমান নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে যে কোনো ধরনের অবহেলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক করে বলেছেন, নদী দূষণে বর্তমানে দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা শহর, রাজধানী ঢাকা, চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তারেক রহমান এই নির্দেশ দেন। নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য, বিশেষ করে বাঙালির জীবন থেকে নদীকে আলাদা করা যায় না। নগরায়নের সঙ্গে সম্পৃক্ত থাকায় সারা দেশে 28টি নদী দূষণ ও দখলের শিকার। বিশেষ করে রাজধানী ঢাকাকে ঘিরে থাকা 4টি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ নাগরিক বর্জ্যে মারাত্মকভাবে দূষিত। প্রতিদিন শত শত টন বর্জ্য মিশে যাচ্ছে নদীর পানিতে। নদী দূষণে জলজ বাসস্থান হয়ে পড়েছে বিপন্ন, কমে যাচ্ছে মাছের রেণু উৎপাদনও। ক্রমাগত দূষণ আর দখলে নদী আজ সংকীর্ণ থেকে সংকীর্ণতর। একই সঙ্গে দখলে দখলে ক্রমেই শীর্ণ আকার ধারণ করেছে এসব নদী। দুঃখজনক যে একসময় নদীমাতৃক খ্যাত দেশের নদনদীর চিত্র আজ ভয়াবহ। এদিকে প্রমত্ত পদ্মা, যমুনা, মেঘনা যেমন পলি জমে শীর্ণাকার রূপ নিয়েছে, তেমনি রাজধানী সহ দেশের বড় বড় শহরের বুক চিরে বয়ে যাওয়া নদী যেমন দূষণে আক্রান্ত, তেমনি ক্ষমতাধর প্রভাবশালীদের অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনার গর্ভে বিলীন হচ্ছে এসব নদী। যে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ হতে পারত পাশ্চাত্যের টেমস, রাইন, দানিউব বা বলগা, কিন্তু রাজধানীর চারপাশে গড়ে ওঠা শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য দূষণে নদীর পানি এখন বিষাক্ত। অনেকে বুঝে না বুঝে সব পানি ব্যবহার করছেন, আক্রান্ত হচ্ছেন নানাবিধ রোগে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি সরকারের এই নদী দূষণ রোধের প্রয়াস সাধুবাদ পাওয়ার যোগ্য। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালুশ, শীতলক্ষা এবং রাজধানী সংলগ্ন অন্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগ এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী এ কার্যক্রমে পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ দেন। বৈঠকে রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে একটি সমন্বিত ও সমন্বয়বদ্ধ পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় এবং নির্ধারিত সময় অন্তর অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করবে। ঢাকার চারপাশের নদীগুলো দূষণ ও দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে অতীতে পদক্ষেপ নেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। দেশের নদনদী রক্ষায় সরকার আন্তরিক, তবে সরকারের একার উদ্যোগই যথেষ্ট নয়। শহর ও গ্রামের সব নদনদী রক্ষার সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান, আপামর জনসাধারণ, সব শ্রেণীর পেশাজীবী, সিভিল সোসাইটি, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের নেতৃত্বের একসাথে কাজ করতে হবে। নদী দখল, দূষণ, ভরাট ও অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা সম্ভব হলে দেশের নদনদীগুলো দূষণমুক্ত হয়ে হারানো সৌন্দর্য ফিরে পাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: অনুষ্ঠান বাংলাদেশ বেতার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
18: বাংলাদেশ বেতার খুলনা। এখন সালাউদ্দিন খানের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সালাউদ্দিন খানের কণ্ঠে। আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.63 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী

এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন সালাউদ্দিন খানের কণ্ঠে। আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.63 মিটারে 558 কিলোহার্জ এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী

প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন অধীর কুমার দাস। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। কবিতা পাঠের অনুষ্ঠান কথা ও ছন্দ বিকেল 4:05। ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের গাওয়া সকাল 8:30। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান বিকেল 3:05। এছাড়া ইন্দ্রজিৎ কুমার সাধুর কণ্ঠে দুপুর 12:15 এবং অনিমা রায়ের কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05 এবং ছায়াছবির গান আরও শুনবেন বিকেল 4:25। নজরুল সঙ্গীত শুনবেন মেহেরুন্নিসা জামালের কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আবু জাফরের কণ্ঠে বেলা 2:30। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 শিরিন সুলতানার কণ্ঠে। লোকগীতি শুনবেন বেলা 2:50 বিনয় কুমার বিশ্বাসের কণ্ঠে। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ وَادٍ يَهِيمُونَ وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: প্রিয় শ্রোতা, এতক্ষণ এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনীন সুলতানা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন রাসেল শেখ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।